কিরে, গান বন্ধ করলি কেন? বাজা আপ ওর এখানেই রাখ, বাজার লাস্ট পার্টি বাজা।

0: over. No!
1: Please.
2: Come on, Miss Monica.
0: Stop!

0: জুড়ে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।
1: বর্ষা কখনো নিয়ে আসে প্রসার কথাই ধরুন, এই বৃষ্টিতে জ্বরে একেবারেই কাবু, যেন তেন জ্বর না একেবারে ডেঙ্গু জ্বর। আমাদের দেশে জুন জুলাই থেকে শুরু হয় বর্ষা, আর সাথে নিয়ে আসে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু ছড়াতে সাহায্য করে এডিস মশা। এডিস মশা ক্ষুদ্র পতঙ্গ, কিন্তু তার বিধ্বংসী ক্ষমতা ক্ষুদ্র নয়।
2: হঠাৎ কাঁপুনি দিয়ে উচ্চমাত্রার জ্বর, তাপমাত্রা 105 ডিগ্রি পর্যন্ত ওঠা, সারা শরীরে মাংসপেশিতে ও হাড়ে ব্যথা, চোখের পেছন দিকে ব্যথা, জ্বর আসার 4 বা 5 দিন পর শরীরে লালচে দাগ বা র্যাশ, অরুচি, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণ বিবেচনা করেই সহজেই ডেঙ্গু জ্বর শনাক্ত করা যায়।
1: জ্বর হলে পূর্ণ বিশ্রামে থাকুন, পান করুন প্রচুর পানি, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো কাপড় দিয়ে বারবার শরীর মুছে দিতে পারেন, ঘরের আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত অ্যাকোরিয়াম, এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করা উচিত। দিনের বেলা এডিস মশা কামড়ায় বলে দিনে মশারি ব্যবহার করে বিশ্রাম নিন। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান এবং ডাক্তারের শরণাপন্ন হন।
2: এই বর্ষায় আপনার সচেতনতাই আপনাকে রাখতে পারে ডেঙ্গু মুক্ত।
3: জনসচেতনতায় রেডিও টুডে।
0: আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: FM.
1: ভাইয়া আগে অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করত, কিন্তু ইদানিং ভাইয়া আমাকে একদমই আদর করে না, উল্টা কথায় কথায় রাগ করে, আব্বু আমার সঙ্গে সারাক্ষণ দুর্ব্যবহার করে, শুধু টাকা টাকা করে, এমনকি তার মন মতো কিছু না হলে জিনিস ভাঙচুর করে, বাড়ি থেকে রাগ করে চলে যায়। মাকে বলতে শুনলাম নেশা ভাইয়াকে আচ্ছন্ন করে ফেলেছে, নেশা আমার ভাইয়াকে এই রাক্ষসে পরিণত করেছে, আমি কি আমার ভাইয়াকে আর কখন ফিরে পাবো?
2: আসুন মাদক প্রতিরোধে সোচ্চার হই, মাদককে প্রতিরোধ করো, সুন্দর সমাজ গড়ো,
3: জনসচেতনতায় রেডিও টুডে,
4: রেডিও টুডে 89.6, তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

0: রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।
1: বর্ষা কখনো নিয়ে আসে প্রশান্তির আমেজ, আবার কখনো বিড়ম্বনা। যেমন আমাদের দবির সাহেবের কথাই ধরুন, এই বৃষ্টিতে জ্বরে একেবারেই কাবু, যেন তেন জ্বর না, একেবারে ডেঙ্গু জ্বর। আমাদের দেশে জুন জুলাই থেকে শুরু হয় বর্ষা, আর সাথে নিয়ে আসে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু ছড়াতে সাহায্য করে এডিস মশা। এডিস মশা ক্ষুদ্র পতঙ্গ, কিন্তু তার বিধ্বংসী ক্ষমতা ক্ষুদ্র নয়।
2: হঠাৎ কাঁপুনি দিয়ে উচ্চমাত্রার জ্বর, তাপমাত্রা 105 ডিগ্রি পর্যন্ত ওঠা, সারা শরীরে মাংসপেশিতে ও হাড়ে ব্যথা, চোখের পেছন দিকে ব্যথা, জ্বর আসার 4 বা 5 দিন পর শরীরে লালচে দাগ বা র্যাশ, অরুচি, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণ বিবেচনা করেই সহজেই ডেঙ্গু জ্বর শনাক্ত করা যায়।
1: জ্বর হলে পূর্ণ বিশ্রামে থাকুন, পান করুন প্রচুর পানি, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো কাপড় দিয়ে বারবার শরীর মুছে দিতে পারেন। ঘরের আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত অ্যাকোরিয়াম, এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করা উচিত। দিনের বেলা এডিস মশা কামড়ায় বলে দিনে মশারি ব্যবহার করে বিশ্রাম নিন। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান এবং ডাক্তারের শরণাপন্ন হন।
2: এই বর্ষায় আপনার সচেতনতাই আপনাকে রাখতে পারে ডেঙ্গু মুক্ত।
3: জনসচেতনতায় রেডিও টুডে 89.6।

কিরে, আর মন্দ করলি কেন? বাজা আপ ওইখানেই রাখ, বেচারা লাস্ট পার্টি বাজা।

0: ভাইয়া আগে অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করত, কিন্তু ইদানিং ভাইয়া আমাকে একদমই আদর করে না, উল্টা কথায় কথায় রাগ করে, আব্বু আমার সঙ্গে সারাক্ষণ দুর্ব্যবহার করে, শুধু টাকা টাকা করে, এমনকি তার মন মতো কিছু না হলে জিনিস ভাঙচুর করে, বাড়ি থেকে রাগ করে চলে যায়। মাকে বলতে শুনলাম নেশা ভাইয়াকে আচ্ছন্ন করে ফেলেছে, নেশা আমার ভাইয়াকে এই রাক্ষসে পরিণত করেছে, আমি কি আমার ভাইয়াকে আর কখন ফিরে পাবো?
1: আসুন মাদক প্রতিরোধে সোচ্চার হই, মাদককে প্রতিরোধ করো, সুন্দর সমাজ গড়ো,
2: জনসচেতনতায় রেডিও টুডে।

0: তখন পানির কলটি বন্ধ রাখুন। এতে করে আপনি প্রতি মিনিটে প্রায় 5 লিটার পানির অপচয় রোধ করছেন।
1: জনসচেতনতায় রেডিও টুডে।

0: 우리 야스도 하루가 너무 늘었다고
1: 아랜 센세 나란다란 나란다 엠나타쿠
0: 아무 노래 야스도 미다호

0: না আমার একটু আদর করি
1: এম পাঙ্গু না জালেন না জান
0: সারা দিন খালি সিরিয়াল দেয় সিরিয়াল বলো না জামাই বলো
2: আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: ভাইয়া আগে অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করত, কিন্তু ইদানিং ভাইয়া আমাকে একদমই আদর করে না, উল্টা কথায় কথায় রাগ করে, আব্বু আমার সঙ্গে সারাক্ষণ দুর্ব্যবহার করে, শুধু টাকা টাকা করে, এমনকি তার মন মতো কিছু না হলে জিনিস ভাঙচুর করে, বাড়ি থেকে রাগ করে চলে যায়। মাকে বলতে শুনলাম নেশা ভাইয়াকে আচ্ছন্ন করে ফেলেছে, নেশা আমার ভাইয়াকে এই রাক্ষসে পরিণত করেছে, আমি কি আমার ভাইয়াকে আর কখন ফিরে পাবো?
1: আসুন মাদক প্রতিরোধে সোচ্চার হই, মাদককে প্রতিরোধ করো, সুন্দর সমাজ গড়ো,
2: জনসচেতনতায় রেডিও টুডে।

0: শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM.
1: একটি পরিপূর্ণ গাছ যে পরিমাণ অক্সিজেন দেয় তা দিয়ে 10 জন মানুষ এক বছর নিঃশ্বাস নিতে পারে।
2: একটি পরিপূর্ণ গাছ গড়ে প্রতি বছর 260 পাউন্ড অক্সিজেন উৎপাদন করে। দুটি পরিপূর্ণ গাছ চারজনের একটি পরিবারের প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেয়। তাই আসুন গাছ লাগাই, সবুজে শ্বাস নেই।
3: সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়ার্ল্ড। জনসচেতনতায় রেডিও টুডে।

0: বর্ষা কখনো নিয়ে আসে প্রশান্তির আমেজ, আবার কখনো বিড়ম্বনা। যেমন আমাদের দবির সাহেবের কথাই ধরুন, এই বৃষ্টিতে জ্বরে একেবারেই কাবু, যেন তেন জ্বর না, একেবারে ডেঙ্গু জ্বর। আমাদের দেশে জুন জুলাই থেকে শুরু হয় বর্ষা, আর সাথে নিয়ে আসে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু ছড়াতে সাহায্য করে এডিস মশা। এডিস মশা ক্ষুদ্র পতঙ্গ, কিন্তু তার বিধ্বংসী ক্ষমতা ক্ষুদ্র নয়।
1: হঠাৎ কাঁপুনি দিয়ে উচ্চমাত্রার জ্বর, তাপমাত্রা 105 ডিগ্রি পর্যন্ত ওঠা, সারা শরীরে মাংসপেশিতে ও হাড়ে ব্যথা, চোখের পেছন দিকে ব্যথা, জ্বর আসার 4 বা 5 দিন পর শরীরে লালচে দাগ বা র‍্যাশ, অরুচি, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণ বিবেচনা করেই সহজেই ডেঙ্গু জ্বর শনাক্ত করা যায়।
0: জ্বর হলে পূর্ণ বিশ্রামে থাকুন, পান করুন প্রচুর পানি, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো কাপড় দিয়ে বারবার শরীর মুছে দিতে পারেন, ঘরের আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত অ্যাকোরিয়াম, এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করা উচিত। দিনের বেলা এডিস মশা কামড়ায় বলে দিনে মশারি ব্যবহার করে বিশ্রাম নিন। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান এবং ডাক্তারের শরণাপন্ন হন।
1: এই বর্ষায় আপনার সচেতনতাই আপনাকে রাখতে পারে ডেঙ্গু মুক্ত।
2: জনসচেতনতায় রেডিও টুডে,
3: আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, দ্য ফার্স্ট প্রাইভেট রেডিও স্টেশন।

0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলছিস আমার মেয়ের উপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আট কুড়োর বেটা,
0: আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে, লক্ষ্যর কথা।

0: ইনশাল্লাহ। তাদের মধ্যে একটা অংশ তারা ইংলিশ শিখে, ফ্রিল্যান্সিং করে, IELTS করে দেশে কিছু করতে চায়, ডিজিটাল মার্কেট শিখে দেশে কিছু করতে চায়, তাদের জন্য আমি কাজ করছি ATMs এর মাধ্যমে, যা সততা চাদর বর্ণ। আরেকটা অংশ চাই যে তারা স্টুডেন্ট ভিসাই অথবা ওয়ার্ক পারমিটে অথবা স্পাউস ভিসা নিয়ে বিদেশে সেটেল হতে চায় বৈধভাবে। হ্যাঁ, এইটা কিভাবে যেতে পারে, কতটুকু সামর্থ্যের মধ্যে যাওয়া যায়, কি কি যোগ্যতা লাগবে তার, এইসব কিছু নিয়ে। আরেকটা অংশের কথা বলি, কিছু অংশ আছে তারা সরকারি বা বেসরকারি জব করতে চায়, তারা আসলে নিজেকে গড়তে চায় দেশের একটা জবের জন্য, তাদেরকেও কি কি স্কিল দিয়ে গড়তে পারে সেটা নিয়েও কাজ করছে। আশা করি আজকের এই প্রোগ্রাম শোনার পরে, যে বললাম অর্থ তথ্য বেশি গুরুত্বপূর্ণ, অর্থের কারণে মানুষ গরিব হয় না, গরিব হয় চিন্তা চেতনার কারণে, বড় হওয়ার আকাঙ্ক্ষা না থাকার কারণে। আমি আশা করি আজকে এই প্রোগ্রামটা আপনার প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করবে ইনশাল্লাহ। এবং আমার কথা যদি কিন্তু মেনে চলে, জাস্ট 1 বছরের মধ্যে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আপনার একটা কথাই আমার মনে হলো যে আসলে আপনার সাথে যেহেতু আমার 2014-তে দেখা হয়েছিল, তখন আমি রেগুলার শো করতাম, 2012-তে দেখা হয়েছিল, তখন তো আমি আরজে আফ্রিনি ছিলাম। আমার সাথে সাথে কিন্তু আসলে আপনিও এতদিন ধরে যেহেতু মিডিয়াতে আছেন এবং এতদিন ধরে আপনি কাজ করছেন, এটাও কিন্তু একটা জিনিস প্রমাণ করে যে আসলে আপনার সততাটা আসলে কতটুকু বড় এবং কতটা ধৈর্য এবং সহ্য নিয়ে এবং কতটা মানুষকে মানসিক সাপোর্টটা দিয়ে আপনি অনেকের জীবনটা পরিবর্তন করেছেন দেখেই কিন্তু আপনি এখনো এই ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে আছেন। আপনাকে আসলে আমি নিজের থেকে একটা ধন্যবাদ দিচ্ছি যে অনেক মানুষকে আপনি আশার মুখ দেখাচ্ছেন, এবং আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে আসলে আমার অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি আপনার কাছে জানতে চাই আমার দর্শকদের জন্য।
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং আপনি যেটা বললেন যে দীর্ঘদিন কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে ওই পেশায় দীর্ঘদিন থাকা যায় না।
1: জি,
0: আমি মনে করি যে এই জন্য আমি সবসময় বলি চুজ ওয়ার্ক দ্যাট ইউ লাভ অ্যান্ড ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইওর লাইফ। হ্যাঁ, যে কাজটা ভালো লাগে সেটা বেছে নাও, তাহলে ওই কাজটাকে আর কাজ বলে মনে হবে না। হ্যাঁ, তো এই জন্যই আমার প্রতিদিন কাজ করছি, প্রতি এই যে এত বছর ধরে প্রায় 23 বছর মানুষের স্বপ্নপূরণে কাজ করছি, কখনো মনে হয় না কাজটা একঘেয়েমি, কখনো মনে হয় না কাজটা পুরনো। আর ওই যে কথাটা বললাম, মানুষকে গরিব থাকে না, গরিব থাকাতে চিন্তা চেতনা নেই।
1: আমি কোন জিনিসটা পড়তে চাই অথবা কিভাবে আমি কোন সাবজেক্টটাতে আমি ভালো করব সেটা আসলে আমি জানি না। সো এইটার যদি আমি বের করতে চাই অথবা এটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, আমাকে আসলে কিভাবে বুঝা যাবে যে আমি ভবিষ্যতে কোন ক্যারিয়ার নিয়ে কাজ করলে আমি আগাতে পারবো, সেটা কি আমি আমার রেজাল্ট দেখে বুঝবো যে আমি সায়েন্সে কত পেলাম, আর্টসে কত পেলাম সেভাবে বুঝবো, নাকি অনেকে দেখা যাচ্ছে যে রেজাল্ট মোটামুটি কিন্তু আমি দেখা গেল যে ফাইন আর্টসে ভালো অথবা আমি কারিগরি শিক্ষায় ভালো। সেটা যখন একটা মানুষ ইয়াং থাকে, কম বয়স থাকে, তখন তার জন্য একটা বিশাল বড় প্রেশার যে আমি আসলেও ভুল করছি কিনা, আমার যেটা ইন্টারেস্ট সেটা আমি পড়তে পারছি কিনা, নাকি আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমি আসলে সেটা কিভাবে বুঝতে পারবো যে আমার কোন সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট বেশি?
0: প্রথম কথা হচ্ছে যে ইন্টারেস্ট আসলে বলে কয়ে হয় না, ইন্টারেস্টে কখনো আসলে চাপায় দেওয়া যায় না। তো ইন্টারেস্ট তো তার ইচ্ছা থেকেই হয় এবং তার আকর্ষণ থেকে, ওই সাবজেক্টের প্রতি আকর্ষণ থেকে। আমাদের দেশে যেটা হয়, যদি কেউ কোনো সাবজেক্টে নাম্বার কম পায় তাহলে সেখানে সে কিন্তু ক্যারিয়ার করতে পারে না, এটা আমাদের দেশে হয়ে থাকে। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে নাম্বার পাওয়ার সাথে কোনো সম্পর্কই নাই। বাইরের দেশে পড়তে গেলে সে কত পেলো, জাস্ট পাস করা দরকার, একটা নির্দিষ্ট একটা নাম্বার পেতে হয় ওই ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য। কিন্তু আরো অবাক হবেন, কিছু কিছু জায়গায় আর্টস থেকে সে IT পড়তে পারছে।
1: আচ্ছা,
0: সে কিন্তু পড়েছিল আর্টসে, বাংলাদেশে কিন্তু সম্ভব না, সে কমার্সে পড়েছে, সেখান থেকে সে IT তে যেতে পারছে। যেন আমাদের দেশে সায়েন্সে না পড়লে সে কিন্তু IT তে যেতে পারবে না, কম্পিউটার সায়েন্স পড়তে পারবে না। অথচ পৃথিবীর বেশ কিছু জায়গা আছে যেখানে সে যেই সাবজেক্টে পড়াশোনা করুক না কেন, তার ম্যাট্রিক ইন্টার, তারপরে সে কিন্তু ব্যাচেলর করতে পারছে বা ডিপ্লোমা করতে পারছে, সে কিন্তু IT নিয়ে বা কোনো সাবজেক্ট চেঞ্জ করে, এমনকি আর্টস থেকে সে বিজনেস স্টাডিতে পড়তে পারছে। এই সুযোগগুলো কিন্তু রয়ে গেছে। আমি এটা বলবো, ইচ্ছা মতো আপনারা প্রস্তুত করুন, যেটা একটা লাইভ, আপনারা জানেন যে সরাসরি যখন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আপনাদের সুযোগ থাকে, যেহেতু রেডিও টুডে এর মাধ্যমে আপনাদের সুযোগ আছে, আপনারা প্রশ্ন করতে পারবেন এখানে। আপনারা প্রশ্ন করার সময় অবশ্যই আপনারা উল্লেখ করুন কত সালে কি পাশ করেছেন, জিপিএ কত ছিল, আপনার বয়স কত, কোথায় যেতে চান, এগুলো উল্লেখ করবো। আপনি কিভাবে যেতে চান, আপনি কি স্টুডেন্ট ভিসা যেতে চান নাকি ওয়ার্ক পারমিটে যেতে চান, কোন দেশে যেতে চান, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সবকিছু জানালে আসলে বলি সবসময় ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, তাহলে ডাক্তার সুচিকিৎসা করতে পারবে না বা ভুল করবে, প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। আজকে আসলে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, তাহলে প্রোগ্রামটা আরো বেশি প্রাণবন্ত হবে, আপনার উপকার হবে ইনশাল্লাহ। এবং একটা প্রোগ্রাম আপনি অবাক হবেন, আপনি একটা প্রোগ্রাম একটা পুরো পরিবারের জীবন পাল্টে দিতে পারে, একটা প্রোগ্রাম একটা পরিবার চেঞ্জ করে দিতে পারে।
1: কেন আপনি জানেন,
0: একটা পরিবার আমি বলি একজনকে গড়ে তোলে, সে তার পুরো পরিবারকে টেক কেয়ার করবে। কিভাবে দেখেন, একটা পরিবারে মনে করেন 8 জন 10 জন আছে, সবাই ইন্টারমিডিয়েট পাস করেছে তা কিন্তু না, সবাই লেখাপড়া করেছে তা কিন্তু না, সবাই যে একই ক্যালিবারের তাও না, সবাইকে সব কাজ হবে তাও না, বাট একজন তো হবে, একজন তো সে লেখাপড়া করেছে। আপনি গ্রামে, আমি তো আমার বাড়ি কুষ্টিয়া, তো আমি দেখেছি অনেক গ্রামের পরিবারে সবাই লেখাপড়া করে না, একটা মাত্র ছেলে বা একটা মাত্র মেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করেছে বা সে অনার্সে পড়ছে, আর একটা ছেলে বা মেয়ে সে পড়াশোনা করেছে। এখন পরিবার কি করবে, যার যতটুকু যোগ্যতা আছে যাকে দিয়ে আগালে তাড়াতাড়ি আগানো যাবে তাকে নিয়ে আগানো যাবে। তখন এই জন্য বলি, আর আর অন্যদের কি করা যায়, এখন আপনি জানেন যে অনেকে লেখাপড়া করেনি কিন্তু তারাও ইউরোপে যেতে পারছে ওয়ার্ক পারমিট ভিসায়, এটা সুযোগ আছে। একটা সময় কিন্তু বৈধভাবে এটা যাওয়া যেত না, তেমন সুযোগ খুবই সংকীর্ণ ছিল, এখন তো অনেক বড় প্রশস্ত হয়েছে। তো ওই জন্য বলবো, এই যে জিপিএ কত সালে পাশ করেছে, বয়স কত বা পাস করেনি, এটা দেখে আমি বলতে পারবো তার কোন সাবজেক্ট হবে হবে না বা যেতে পারবে কি পারবে না। আশা করি আপনারা হেল্প করবেন এভাবে, আর প্রশ্নগুলো আপনারা যেহেতু করার অপশন আছে রেডিও টুডেতে 89.6 এ, আপনারা যুক্ত হয়ে আমাকে সেভাবে প্রশ্ন করুন।
1: ইয়াস, দর্শক এবং শ্রোতা যারাই শুনছেন, শুনছেন রেডিও টুডে FM 89.6, সাথে আছেন এটিএম স্যার এবং আমাদের আজকের অনুষ্ঠান ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাথে হয়তো আপনার জীবনে কোনো রকম প্রবলেম নেই অথবা আপনি ক্যারিয়ার নিয়ে তেমন একটা চিন্তা করছেন না, তবুও যদি আপনি এই শোটা শুনেন তাহলে অ্যাটলিস্ট আপনি একটা অন্যকে উপদেশ দিতে পারবেন এবং নিজের জীবনটাও আরেকবার চিন্তা করতে পারবেন কিভাবে সাজানো যায়। চাইলে আমাদেরকে SMS এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন, যেমন অনেকে আমাদের প্রশ্ন করেছে। SK জাকারিয়া উনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল, 2017 আলিম এবং ফাজিল করেছি 2022। ওনার CGPA বেশ ভালোই ছিল, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব একটু জানাবেন প্লিজ।
0: আচ্ছা, জাকারিয়ার জন্য শুভকামনা। প্রথমেই জাকারিয়ার জন্য প্রশ্নটা প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই বাংলাদেশে জানে না যে উনি কিন্তু দাখিল আলিম পাশ করেছে, ফাজিল পাশ করেছে। অনেকেই জানে না যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ইউরোপে যাওয়া যায়, আমেরিকাতে যাওয়া যায়, UK যাওয়া যায়, এই কথাগুলি তো অনেকেই জানে না। অর্থাৎ মাদ্রাসা যদি আলিম হওয়া মানে আলিয়া মাদ্রাসা হয় তাহলে সারা পৃথিবীতেই বলতে গেলে যাওয়া যায়, এবং আপনি যতটুকু ব্যাকগ্রাউন্ড লিখেছেন তাতে আপনার যতটুকু গ্যাপ আছে, তারপরেও IELTS যদি শুধু 5.5 থাকে, শুধু 5.5, তাহলে ইউরোপের একটা উন্নত দেশ যেটা গ্রিক সাইপ্রাস বলি আমরা, সেখানে ভিসা হওয়ার সম্ভাবনা মোর দেন 98%, যা মানুষের স্বপ্ন পূরণের একটা অংশ, যেখান থেকে মানুষ তার আস্থা রাখতে পারে, এবং সেখান থেকে এইবার এই গত 1.5 থেকে 2 বছর বলবো ইউরোপের গ্রিক সাইপ্রাসের কোন ভিসা প্রসেসিং করার পরে এমন কোন ছাত্র বা এ নাই, ছাত্রী নাই যাদের ভিসা হয়নি, অর্থাৎ শতভাগ ভিসা হয়েছে, শতভাগ এই দেশের জন্য আলহামদুলিল্লাহ শতভাগ ভিসা হয়েছে। একটাও যদি রিজেক্টেড হতো বলতাম যে একটা রিজেক্টেড হয়েছে, সবগুলো ভিসা হয়েছে, এবং এই যোগ্যতা দিয়েই হয়েছে অনেক অনেকের। আমি আরো অবাক মানে একটা তথ্য দিচ্ছি, অবাক করার তথ্য, সেটা হচ্ছে জাস্ট 4.5 এ ভিসা হয়েছে, 4.5।
1: আচ্ছা,
0: IELTS 4.5 পেয়েছে
1: কোন দেশে, ইউরোপের
0: সাইপ্রাস, অর্থাৎ সাইপ্রাসের গ্রিক, আমরা যেটা বলি একটা অংশ হচ্ছে টার্কির সাথে আছে, আর একটা হচ্ছে গ্রিসের সাথে আছে, আমরা এই জন্য
1: সাইপ্রাস,
0: এইটাকে বলা হয়, হ্যাঁ আমরা এটাকে বলা হয় ইউরোপের একটা পার্ট এবং এটাকে
1: জি
0: বলে গ্রিক সাইপ্রাস। এবং অত্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা দেশ, একটা ট্যুরিস্ট আইল্যান্ড। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় বৈধভাবে মাসে। হ্যাঁ,
1: মানে দিনে মাসে 80 ঘন্টা, মানে
0: আশি
1: সপ্তাহে
0: ঘন্টা
1: হচ্ছে
0: 20 আওয়ার্স পার উইক,
1: 20 আওয়ার্স,
0: তো
1: খুব কম।
0: খুবই কম, যেটাতে আসলে লিভিংটা হয়, কিন্তু টিউশন ফি দিয়ে অন্যান্য কিছু দিয়ে আসলে তেমন হয় না। অথচ গ্রিক সাইপ্রাসে ওখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট,
1: আচ্ছা,
0: অর্থাৎ তার লেখাপড়ার বাদ বাকি সময়টা পুরোটাই সে চাইলে কাজ করতে পারে।
1: আচ্ছা,
0: এবার কয়েকদিন আগে একটা ঘটনা বলি, একটা ছাত্রের গার্ডিয়ান আসছে, আমরা এটিএফ থেকে পাঠালাম সততা চাঁদের মান। সেই ছাত্রের গার্ডিয়ান বলছে, স্যার আপনি তো বললেন যে 1 বছর টাকা চাইবেন না, আমি বলেছিলাম যে 1 বছর আপনার ছেলের কাছে টাকা চাইবেন না, তো কেন এই 1 বছর তার জন্য অনেক অনেক কিছু সে বুঝে উঠতে, তার পড়াশোনা, হ্যাঁ
1: সেটেল হতে হবে, তাকে তার
0: উন্নত পরিবেশে তার খাপ খাইতে সময় লাগবে। তাই বললাম যে এই 1 বছর টাকা চাইবেন না, বরং তাকে হেল্প করেন। তো তাই ভেবে এনেছে, কিন্তু ছেলে যে 4 মাস পরে টাকা পাঠাবে কল্পনাই করতে পারেনি। 4 মাস পরে বাবাকে পাঠাচ্ছে 1,20,000 টাকা।
1: সে কি পড়তে গিয়েছিল নাকি সে
0: পড়তে গেছে?
1: কাজে
0: সে পড়তে
1: মানে
0: যে
1: সাইডে সাইডে তার কাজ করে যেটা সে ইনকাম করেছে সেটাও সে পাচ্ছে?
0: সে পার্ট টাইম করেছে এবং মাঝে মাঝে কিছু ছুটি ছিল তখন সে ফুল টাইম করেছে, এবং তার নিজের ওখানে যে ই আছে প্রয়োজন সে মিটিয়ে বাদ বাকি টাকা সে জমিয়ে 4 মাস পরে, প্রথম 4 মাসের মধ্যে সাধারণত মানুষ টাকা পাঠাতে পারে না, কিন্তু সে 4 মাস পরে বাবাকে 1,20,000 টাকা পাঠালো এবং তাও বললো, বাবা তোমাকে পাঠালাম তো বাজার করার জন্য। বাবা বলছে, আমি তো জীবনে 5,000 টাকা বেশি বাজারই করি নাই, আমাকে দিয়েছে 1,20,000 টাকা বাজার করার জন্য। তো উনি খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন আমার কথা শুনে, খুবই মানে আমি ওনার কথা শুনে আমিও নিজে খুব খুশি হয়েছি, এবং উনি খুবই আবেগে আপ্লুত ছিলেন এর জন্য, ওনার এই টাকাটা প্রয়োজন ছিল, উনি ছেলেকে বলতেও পারছিলেন না। আর রিসেন্টলি একটা ভিসার কথা বলি, আমি দেখলাম একটু দেখাচ্ছি এই মুহূর্তে অনেকগুলো ভিসা, এগুলো কিন্তু সবই সাইপ্রাস দেখতে পাচ্ছেন।
1: আমার একটা প্রশ্ন ছিল এটার রিলেটেড,
0: দেখতে পাচ্ছেন কিনা, এগুলো সবই কিন্তু গ্রিক সাইপ্রাস ভিসা। হ্যাঁ, এগুলো
1: আচ্ছা
0: কিন্তু এই এই যে ব্লু পেপার দেখছেন এটাই কিন্তু আসলে ভিসা অ্যাপ্লিকেশন, এগুলো
1: মানে
0: সাইপ্রাস।
1: পাসপোর্টে কি মানে সিল দেয় না, ওরা আলাদা করে সেপারেটলি একটা ভিসা লেটার ইস্যু
0: হ্যাঁ, এই এটা আসলে এরপরে স্টিকার যদি কিছু প্রয়োজন হয় স্টিকার দিয়ে দিল, আর স্টিকার ছাড়াও কিন্তু সেটা সে দেশে ট্রাভেল করতে পারে, অর্থাৎ এটাই মূলত ভিসা। এগুলা এগুলো কিন্তু দেখেন অনেকগুলো ভিসা এখানে দেখতে পাচ্ছেন গ্রিক সাইপ্রাস। তো বললাম যে এখানে একটা ভিসা, মাত্র 2 দিন আগের একটা ঘটনা বলি, তো সেটা ভিসা হয়েছে সম্ভবত সে 5 পেয়েছে আইএলটিএস, মাত্র 5। তো কিছু আছে গ্রাম থেকে আসে, আমাদের এখান থেকে আইএলটিএস করানো হয়, তো আমি দেখলাম যে ওর ভালো স্কোর, এখন আপাতত সম্ভব না, সময় লাগবে, কারণ বেসিক খুবই দুর্বল, ভালো করে ইংলিশ লিখতে পারতো না পড়তে পারতো। সেই ছেলে 5 পেয়েছে এইচএমএস থেকে, আমাদের এখানে হোস্টেলে থেকে, তো ওর জন্য 5 মানে অন্য জন্য 8-এর মতো, যারা মোটামুটি ভালো তাদের জন্য 8 পেলে যেমন হয়, ও 5 পেয়ে ততটা খুশি, এত খুশি। তাই বললাম তোমার এটা 3 সালের ভিসা হয়ে গেল, সত্যি সত্যি ভিসা হয়েছে। তো ভিসা হওয়ার পরে আমার সাথে ছবি তুলেছে, আমি ছবিটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো তারপরে ওর বাবা পাশে আমার সামনে বসলেন, আমি যেখানে বসে আছি ঠিক তার সামনে বসলেন, আমি এখানে এটিএমএস এর লোগোটা দেখতে পাচ্ছি। তো আমি ঠিক এখানে বসে ওনাকে বললাম যে আপনার যে ছেলেকে পাঠাচ্ছেন ভিসা হলো কেমন লাগছে? বলছে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি বললাম আপনার আর্থিক অবস্থা কেমন? বলছে আর্থিক অবস্থা বলতে গেলে আমার যা ছিল তার সবটা দিয়েছি ছেলেকে, ছেলেকে দিয়ে আজকে ভিসা চলে আসলো আলহামদুলিল্লাহ। আমি বললাম তাহলে এখন আপনার আছে কি? বলেছে আমি আমার শরীরটা নিয়ে যা আছি, এছাড়া আমার কাছে কিছু নাই। বাবা বলছেন আমি আমার শরীরটা নিয়ে যা আছি, এছাড়া আমার আর কিছুই নাই, আর যে বাড়িতে আমি থাকছি সেটা ওই ঘরটা আমার, আমার শরীরটা আমার, আর আমার কিছুই নাই, আর সবকিছু বাকিটা বিক্রি করে আমার ছেলেকে পাঠাচ্ছি এবং কিছু ধার দেনা করে। তো আপনি অবাক হয়ে যাবেন, এইরকম এইরকম নিডি একটা পরিবার, যার পরিবারের একটা মাত্র আস্থার জায়গা ছিল যে আমার একবারই, কারণ অনেকের কাছে শুনেছে যে কোথাও যদি যাই যদি এজেন্সি ভালো না হয় ভিসা প্রতিষ্ঠান তো আপনি জানেন একটা আতঙ্কের জায়গা বাংলাদেশে।
1: টাকাটা লস হওয়ারও একটা সম্ভাবনা থাকে
0: হ্যাঁ
1: স্যার। আপনার এই কথাটা, আমার একটা জিনিস জাস্ট একটু আমার কোয়েশ্চেন আসছে আউট অফ মাই
0: হুম
1: ওন কিউরিওসিটি, যে আসলে সাইপ্রাসের ট্যাক্সের ব্যাপারটা কিরকম, মানে আমি কত আর্ন করলে আমাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? অনেক দেশ আছে ট্যাক্স ফ্রি, অনেক দেশ আছে অনেক হাই ট্যাক্স, যেহেতু এটা ইউরোপের মধ্যে পড়ে। আপনার কি কোনো আমাকে একটা
0: আসলে
1: সাজেশন
0: যদিও
1: দিতে
0: এটা
1: পারেন?
0: আসলে মানে সরাসরি এভাবে বলা উচিত না, তারপরে বলে দিই। আসলে ট্যাক্স যদিও বেশি আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, কিন্তু স্টুডেন্টরা
1: ইনকাম
0: আমাদের
1: টাও
0: চাইতে
1: বেশি।
0: চালাক। হ্যাঁ, ইনকাম বেশি, তার থেকে বড় কথা স্টুডেন্টরা আমাদের চেয়ে চালাক বেশি। কিভাবে চালাকি করে ওরা? ওরা কি করে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ওরা
1: ক্যাশে
0: অনেক সময় ক্যাশে টাকা নেয়, ক্যাশে পেমেন্ট নেয়, প্রয়োজনে কিছু কম নেয়, প্রয়োজনে কিছু কমও নেয়। আমাকে এরকম বলেছে স্যার, আমরা কিন্তু মানে আমি দেখেছি আমরা যা জানি না তার থেকে ওরা আরো ভালো ভাবছে, ভালো বুঝে।
1: তার
0: হ্যাঁ
1: মানে আসলে বোঝা যাচ্ছে যে সাইপ্রাসে বা এরকম ধরনের ইউরোপের অন্য দেশে গেলেও এখানে আসলে টাকা ইনকাম করার এবং জীবনযাত্রার মান উন্নত করার মতো অনেক অপশনস আছে, সেই যেগুলো আসলে আমরা ফলো করতে পারি। এবং প্রিভিয়াসলি যারা কিনা ওখানে গিয়েছেন, ওরকম অনেক বাংলাদেশি ভাই বোন আপনারা পাবেন যারা কিনা নিঃস্বার্থ ভাবে আপনাদেরকে সাহায্য করবে। আমি আরো কয়েকটা SMS এ চলে যাচ্ছি স্যার।
0: একটা
1: মোহাম্মদ
0: কাজ করি
1: মাহি, ঠিক
0: আপনাকে, ওই অনেকে আমাকে বলে স্যার আপনি তথ্য দিলেন আমি কাজ করতে চাই, রেডিও টুরের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবো না, কিভাবে আপনার সাথে সরাসরি একটু কানেক্টিভিটি পেতে পারি, কিভাবে যোগাযোগ করতে পারি, কিভাবে কানেক্টেড হতে পারি? তখন আমি বলি যে দেখেন একটা প্রোগ্রাম তো হচ্ছে মাশাল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি রেডিও টুরকে এত সুন্দর আয়োজন করার জন্য। তো
1: ধন্যবাদ।
0: এর সাথে মাঝখানেও আমার ব্যক্তিগত ভাবে আমি যদি কাউকে হেল্প করতে চাই, তখন আমি আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি। দেখেন আমি সবার ফোন সবসময় ধরতে পারি না, কিন্তু আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন। এই মুহূর্তে আপনি কল করলে, যেহেতু আমি এখন প্রোগ্রামে আছি, এখন কল করবেন না, কল করলে আমি তো ধরতে পারবো না, হ্যাঁ, যেহেতু আমাদের প্রোগ্রাম চলছে। তারপর পরে প্রোগ্রাম শেষ হওয়ার পরে 1 ঘন্টা কল করবেন, ওই 1 ঘন্টা তখন আমি চেষ্টা করবো কিছু কল ধরার জন্য। এবং অনেকে সরাসরি কথা বলতে চাই, তখন আমি বলি যে আপনি সরাসরি বসে দেখা করুন, কিছু না থাকলে
1: সেটাই সবচেয়ে ভালো, দেখা করলে আপনার সামনাসামনি অনেকেরই অনেক কিছু প্রশ্ন সাথে সাথে উত্থাপন
0: আপনি আরো
1: করা
0: অবাক
1: সম্ভব।
0: হবেন, গত 23 বছর কখনো কারোর পরামর্শ দেওয়ার জন্য, কাউকে এই গাইডলাইন গুলো দেওয়ার জন্য আমি কখনো কোনো নিই নাই, ফি নিই নাই, আমি বিনা পয়সায় করেছি, আজও করছি বিনা পয়সায়, যতদিন বেঁচে আছি এই
1: খুব
0: এই
1: ভালো
0: সেবাটা দিয়ে দেবো বিনা পয়সায় ইনশাল্লাহ। ওই যে
1: স্যার,
0: প্রতিষ্ঠান নাম
1: আপনার
0: একটা
1: এই উদ্যোগটা
0: এটিএমস,
1: আমার ভালো লাগলো বেশ।
0: এই প্রতিষ্ঠান নাম এই জন্য এটিএমস, এবং ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আমি এক কাজ করছি, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি যেটা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 22 বছর। এই
1: জি
0: বাইশ
1: স্যার,
0: বছর যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিচ্ছি। আপনার আমাকে মানুষ গড়ার কারিগর অথবা এটিএম স্যার হিসাবে পেয়ে যাবেন, আমাকে ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটিএম স্যার বলেই দেখে পেয়ে যাবেন, এবং গুগলে সার্চ করলে এটিএম স্যার বলে পেয়ে যাবেন। আপনি নাম্বারটা রাখেন, এই নাম্বারে কথা বলুন, 01712 80 81 93। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান একটু ডিটেলস লিখবেন, তাহলে আমি ব্যক্তিগত আমার যখন অবসর থাকি তখন আমি অ্যান্সার করি, না করলে আমার কলিগদেরকে দিয়ে, সহকর্মীদেরকে দিয়ে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করা হয়, প্রত্যেকটা কলের জবাব দেওয়া হয়।
1: ধন্যবাদ স্যার। এবং সাথে সাথে আমি শ্রোতা এবং দর্শকদেরও বলছি, অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো ইনস্ট্যান্টলি আপনাকে রিপ্লাই করতে পারবেন না স্যার, অথবা ফোনটা ধরতে পারবেন না, আপনারা একটু ধৈর্য ধরবেন, অবশ্যই আপনারা আপনার মেসেজের উত্তর অথবা আরেকটা ফোন কল স্যারের কাছ থেকে পেয়ে যাবেন। দেলওয়ার হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল ILTS করতে চাই, কোনো সুযোগ আছে কিনা? এবং ECE করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে Level 1 করেছেন।
0: আচ্ছা দেখেন, আপনি সিঙ্গাপুর থেকে করতে বলছেন, করতে চাচ্ছেন, আসলে এখন তো দূর কোনো ব্যাপার না, ডিস্টেন্স ইজ নট এ প্রবলেম অ্যাট অল, ইটস নট এ ব্যারিয়ার। কারণ হচ্ছে একটা সময় ছিল দূরে থাকলে, যেমন এটিএম তো ঢাকার মালিবাগ মৌচাকে, অনেকের সম্ভব না ঢাকার মালিবাগে আসা। আপনি অবাক হবেন যে আমাদের বেশ কিছু কোর্স করছে এটিএমস এর নিউ ইয়র্ক থেকে, হ্যাঁ নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে,
1: অনলাইন কোর্স আছে,
0: অনলাইন কোর্স আছে, অফলাইন তো আছে, এখানে আমাদের হোস্টেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তো অনেকেই আছে দেশের বাইরে থাকেন বা অনেকে একটু দূরে থাকেন, মনে করেন কক্সবাজারে আছেন, কেউ আছেন আপনার চিটাগাং এ আছেন, কেউ রংপুর দিনাজপুর আছে, সিলেট আছেন, বা আমার বাড়ি যেমন কুষ্টিয়া এদিকে আছেন, তো অনেকের পক্ষে এখানে এসে করা সম্ভব না। আর অনেকে এখানে থেকে করবে, এতটা এফোর্ড করাও সম্ভব না, হোস্টেলে থাকা খাওয়ার একটা খরচ আছে
1: এবং সময় সাপেক্ষ ব্যাপার, পরিবার ছেড়ে এসে একটা কোর্স করা।
0: ঠিক বলেছেন,
1: এই জন্য স্যার আপনারা অনলাইনে কোর্সের ব্যবস্থা করেছেন।
0: এটা করেছি এবং মধ্যপ্রাচ্য থেকে তো অনেকেই করেন, মধ্যপ্রাচ্য থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, হ্যাঁ এক্সাম্পল বললাম যে নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, আসাম, ত্রিপুরা, কলকাতা বা মানে পশ্চিমবঙ্গ থেকে অনেকেই, বিহার থেকে, উড়িষ্যার একটা অংশ বাঙালি তারা করে, তো তারা কিন্তু এখানে এটিএমস থেকে কোর্স করে। এবং অনেকে আমার ফলোয়ার, আমি যখন ইন্ডিয়াতে গেছি দেখি যে আমার অনেক ফলোয়ার, আমি যখন সিঙ্গাপুরে গেছি দেখি যে অনেক ফলোয়ার, মালয়েশিয়াতে দেখলাম যে ভাবলাম যে এখানে মনে হয় কাউকে পাবো না, দেখছি অনেক লোক, অনেক। আমি যখন দুবাইতে গেছি, দুবাইতে আমি শুধু একটু লিখেছি যে আমি দুবাইতে, আমার ইনবক্স ভরে গেছে, স্যার আপনি কোথায় আছেন, হ্যাঁ মানে এরকম যেখানেই গেছি তখন
1: এই সম্মানটা কিন্তু একটা মানে এটা আসলে অন্যরকম একটা ব্যাপার, আল্লাহর কাছে অনেক
0: আল্লাহ শুকরিয়া দেখেছি, অনেক শুকরিয়া।
1: স্যার আপনাদের কি কোনো ইচ্ছা আছে যে ঢাকার বাইরে কোনো একটা আরেকটা এরকম একটা সেন্টার করা, এরকম কোন ইচ্ছা কি আপাতত আছে?
0: এটা একটা ভালো কথা বলেছেন, আসলে ঢাকার বাইরে সেন্টার করার প্রয়োজন নাই, কেন ওই যে আমি বলেছি আমি দীর্ঘ 23 বছরে, হ্যাঁ এখন তো অনলাইন আছি, দীর্ঘ 23 বছরে আমাকে কেউ কখনো কোনো টাকার অফার দিয়ে আমাকে বিচলিত করতে পারে, বিপদগামী করতে পারেনি। এই জন্য বলে আমাকে কোটি টাকা, শত কোটি, হাজার কোটি টাকা কেনা যাবে না, আমার জীবনে কেউ কখনো কিনতে পারেনি, আজও কিনতে পারবে না ইনশাল্লাহ। আমি সততা বিক্রি করতে চাই না, এবং এই জন্য কেন বললাম কথাটা, যখন আমি আমি কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ দিয়েছিলাম, কিন্তু দেখেছি যে ওখানে যেয়ে কিছু প্রতারণা হয় আমারই নামে, কিছু প্রতারণা করে, হ্যাঁ আমারই নামে, এটিএমস এর ব্র্যান্ডে কিছু প্রতারণা করছে, তারা কিছু টাকা পয়সা নিচ্ছে। আমরা তো, আমাদের তো ভিসা না হলে এক টাকাও নেই না, আপনি কেন টাকা নিচ্ছেন? আপনি অবাক হন, ভিসা না হলে আমরা কিছুই নিচ্ছি না। আপনি দেখেন ইউকে এর ভিসার জন্য এটিএমস এ এক টাকাও নেওয়া হয় না, ফ্রি করা হয়, এখানে আইলস করলে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। অথচ দেখি যে আমার এক ব্রাঞ্চ যখন দিলাম তারা টাকা নিচ্ছে, টাকা কেন নেবে, আমরা তো ফ্রি করাচ্ছি। আপনি দেখেন অস্ট্রেলিয়ার জন্য সম্পূর্ণ ভিসা প্রসেস করছি আমরা ফ্রিতে, এর বিনিময়ে কিছুই নিচ্ছে না, শুধু এটিএম থেকে স্টুডেন্ট তাদের জন্য ফ্রি, আর যারা
1: না
0: তাদের জন্য আমরা নাম মাত্র কিছু নিচ্ছি।
1: আচ্ছা,
0: আজ স্টুডেন্ট তাদের জন্য একদম ফ্রি।
1: যারা আমাদের রেডিও টু এফএম 89.6 শুনছেন, সেই সব শ্রোতা বন্ধু এবং দর্শকদের জন্য বলছি, আপনারা যদি, আমি যতটুকু বুঝতে পারলাম স্যার, আমি এটা ধরে নিচ্ছি যে অনেকে হয়তো আজকে প্রথম শোটা শুনছেন, এই জন্য আমি জিনিসটা বারবার একটু রিপিট করছি, যে এখানে বোঝা যাচ্ছে যে স্যার আসলে আপনাদের যদি কোনো ক্যারিয়ার অ্যাডভাইস দরকার হয়, আপনারা SMS অথবা ফোনের মাধ্যমে স্যারকে সরাসরি রিচ করতে পারবেন, সেই নাম্বারটাও স্যার দিয়েছেন, এবং সেই ধরনের কোনো আলাপ আলোচনায় স্যার আসলে কোনো রকমের ফি চার্জ করেন না। এবং দ্বিতীয় যদি আপনারা স্যারের সাথে কোনো কোচিং করেন, স্যারের কোনো কোর্সে আপনি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং এর যেই আলাদা কোনো চার্জ স্যাররা নেবেন না, শুধুমাত্র ভিসার জন্য যেই টাকাটা গভর্নমেন্টকে দিতে হয় সেটা হয়তো আপনারা দিবেন বা সেই দেশের গভর্নমেন্টকে দিতে হয়। আর এছাড়াও যদি আপনারা চান অবশ্যই অনলাইনেও স্যারের কোর্সগুলো করতে পারবেন, স্যারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন দেশ থেকে, বিদেশ থেকে, অজপাড়াগা থেকে, যেখান থেকে খুশি। তো আপনার, আমার কাছে এটা মনে হচ্ছে এটা আসলে আপনার জন্য খুব বড় একটা সুযোগ, একটা অপরচুনিটি, যে আপনার মনের কথাটা আপনি স্যারকে যদি খুলে বলেন, সেটা হোয়াটসঅ্যাপেও বলতে পারবেন অথবা নর্মাল লাইনেও ফোন করে বলতে পারবেন, তাহলে কিন্তু আপনার মনে যদি কোনো শঙ্কা থেকে থাকে ক্যারিয়ার নিয়ে, সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে।
0: প্রত্যেকটা ইস্যুর জন্য, হ্যাঁ কিছু কিছু জায়গার জন্য আমরা চার্জ করি, কিছু কিছু দেশের জন্য চার্জ করতে হয়, কারণ আমাদের কিছু খরচ আছে এটার জন্য সামান্য, কিন্তু প্রত্যেকটার জন্য এখানে একটা এগ্রিমেন্ট করা হয়, চুক্তি করা হয়, এবং সেখানে ওই চুক্তিতে তারা সাইন করবে, আমি নিজে সাইন করি এবং ওই প্রতিপক্ষ মানে যিনি থাকবেন ওই পক্ষ থেকে সাইন করা হয়। এভাবে স্বাক্ষর করার পরে তারপরে একটা কাজ করা হয়, দেখেন আমি সুন্না ফলো করি, হুদাইবিয়ার সন্ধি কিন্তু মৌখিকভাবে হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, লিখিত করেছেন, কেন মৌখিকভাবে কিন্তু বললো যে উনি বলেছেন একটা কথা, তিনি বলেছেন একটা কথা, আমি এটা বলেছিলাম, তিনি বলেছেন, আমি অস্বীকার, মানে উনি আরেকজন কেন বলছে আমার জীবনের সঞ্চিত যে ছিল 12 লাখ টাকা সবে একটা প্রতিষ্ঠানে দিয়েছে সব শেষ, তারা আর টাকা দিচ্ছে না, ফেরত দিচ্ছে না, আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছেন ফেরত পাচ্ছেন। তো বললেন যে স্যার আমি আপনার কাছে যখন আসছি আজকে আমার ছেলেকে পাঠানোর মতো আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই, কিন্তু আমি যখন আসছি এত পরে আপনাকে পেলাম, আমি যদি আগে এটিএম স্যারকে পেতাম তাহলে আমার ওই টাকাটা চলে যেত না, কিন্তু আমি তখন এটিএম স্যারকে চিনতাম না। উনি যখন এইভাবে ই হয়েছে তখন উনি এক চায়ের দোকানে উনি বলছে যে এখন আমার জীবনে সব শেষ হয়ে গেল। ওইখানে একটা ছেলে যে আমাকে চিনত বলছে আপনি কাজ করেন, আপনি এটিএম স্যারকে সার্চ দেন। উনি তো আমি সার্চ দিই, আমি তো বুঝি না এত কিছু, মুরব্বী মানুষ তো বুঝে না, গুগলে সার্চ দিতে বলছে, ফেসবুকে সার্চ দিতে বলছে, ও ইউটিউবে সার্চ করে বলছে যে আপনি এটিএম স্যার লিখলে পেয়ে যাবেন। বলছে বাবা আমি তো এত বুঝি না, তুমি আমাকে যদি পারো ওনার নাম্বার দাও। হ্যাঁ, ওই ছেলেটা তাকে নাম্বারটা দিয়েছে, ওই নাম্বারে আমাদের যোগাযোগ করেছে, আমারই নাম্বার, যদি আমি ধরতে না পারি আমার কলিগরা সেটা অ্যান্সার করে। তো তখন উনি আমার কাছে আসছেন, এসে আমাকে বললেন স্যার আপনাকে পেলাম পেলাম ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ততদিনে আমার প্রতারকরা সব টাকা পয়সা নিয়ে গেছে, এখন যা আছে আপনাকে এখান থেকে প্রসেস করব এটা অনেক কম, কিন্তু তারপর আমি পারছি না, আমার সেটাও এখন নাই। আপনি অবাক হয়ে যাবেন, যাতে কিচ্ছু নাই, একটা উন্নত দেশে মাত্র 2,50,000 টাকা দিয়ে, মাত্র 2,50,000 টাকা দিয়ে একটা ছেলে উন্নত জায়গায় পড়তে পারছে এবং সে সফলভাবে কিছু করতে পারছে এবং সচ্ছলতার জন্য সে ওখানে বেশ কিছু ইনকামের সুযোগ পাচ্ছে, বেশ কিছু, মাত্র 2,50,000 টাকা খরচ করে, এটাই তার পুঁজি, এটাই তার ইনভেস্টমেন্ট। এটা অনেকেই জানে না, আপনাকে ইউরোপের একটা দেশ আছে, আপনি অবাক হয়ে যাবেন, এই যে বললাম টাকা তেমন কিছু না, ইউরোপের অস্ট্রিয়াতে কোন টিউশন ফি নাই,
1: আপনার সাথে যোগাযোগ করব। এটা শুনে ভালো লাগলো যে অস্ট্রিয়াতে কোনো ফি নাই, আমি অস্ট্রিয়াতে এবং অস্ট্রিয়া আমার কাছে খুব ভালো লেগেছে, গিয়েছিলাম,
0: খুব সুন্দর শান্তির একটা দেশ, আপনি তো গেছেন, খুব খুব সুন্দর শান্তির একটা দেশ। আমাদের দেশে অনেকে ভিয়েনাতে যায় মেডিকেল অ্যাডভান্সেস এর কারণে, ওখানে বেশ কিছু কোর্স করে, MRCP কে MD করে এবং কিছু মেডিকেল ট্রেনিং হয়, ডাক্তার তারা ওখানে করে আসেন, এবং ওখানে যাদের রেজাল্ট ভালো, যারা IELTS একটা ভালো স্কোর করতে পারে, অনেকে এটা জানে না, হা হতাশ করছে, হা হতাশ কেন করছেন, যোগ্যতা অর্জন করেন। আরেকটা কথা বলি, আমাকে অনেকে বলে স্যার আমি তো IELTS করবো ATMS থেকে, ঠিক আছে, কিন্তু স্যার আমি করার পরে যদি আমার এই ইনভেস্টমেন্টের পরে বিদেশে যেতে না পারি, টাকা যদি না হয়, তখন আমার এই IELTS করে কি লাভ হবে? আপনাকে আজকে আমি রেডিও টুডেকে আজকে অফার দিচ্ছি, রেডিও টুডে যত শ্রোতা আছে, দর্শক আছে, তাদেরকে আমি বলবো আমি ATM মাহমুদ আজকে আপনাকে কথা দিচ্ছি, আমার সাথে একটা কল সেন্টার প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে আমার এই প্রতিষ্ঠানের সঙ্গে, ATM এর সঙ্গে, তারা নিতে চেয়েছেন 200টা ছেলে মেয়ে যাদের যোগ্যতা শুধু IELTS 7 আর কোনো কিছু না,
1: অর্থাৎ পাস কলগুলো আনসার করতে পারে এবং উত্তর দিতে পারে,
0: এবং তাহলে তাদের চাকরি। আমাকে বলতে স্যার যতগুলো দিবেন আপনি, এই মুহূর্তে আমি 200টা নিব, এই 200টা নেওয়ার পরে পর্যায়ক্রমে আরো 200 আমরা নেব। দেশে ঢাকায় বসে এবং সেখানে তাদের কাজ হচ্ছে 8 ঘন্টার কাজ হবে, মানে চাকরির জন্য শুধু আমি আমার রেফারেন্স যথেষ্ট, শুধু পেতে হবে কি কোনো এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা সে ম্যাট্রিক পাস করেছে কি করে নাই, দে ডোন্ট কেয়ার, only the thing they need is an IELTS
1: সার্টিফিকেশন থাকে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনারা আসলে ওই ধরনের স্টুডেন্টকেই সার্টিফিকেট গুলা দিয়েছেন যাদের আসলে ওই পরিমাণ যোগ্যতা আছে,
0: এবং যারা IELTS 7 হলেই চাকরি ATMS থেকে IELTS 7 পেলেই চাকরি।
1: তবে দর্শক শ্রোতা অনেককেই বলছি যারা কিনা চিন্তা করেন শুধুমাত্র ভর্তি হলেই হবে, আমার কোনো লেখাপড়া করতে হবে না, এটাও কিন্তু আসলে একটু ভুল ধারণা, লেখাপড়া আসলে আমাদের করতেই হবে, জ্ঞান অর্জন অবশ্যই নিজের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের যোগ্যতা বাড়ানোর জন্য।
0: এটা একটা কথা বলি নাই, এর সাথে ট্র্যাডিশন কথা বলে নি, অনেকেই বলে স্যার আমি তো ঠিক আছে ATMS করবো, আপনার কথা মতো আমি IELTS করবো, বা আমার যদি আরো যোগ্যতা কম থাকে ঘাটতি থাকে আমি Level 1 to Basic করবো, কিন্তু কথা বলো আমি যদি না পারি 7 তুলতে, তখন আমার তরফ থেকে কি অফার দেওয়া আছে ATMS এর তরফ থেকে, যে যতক্ষণ তুমি একবার করো যদি না পারো এখানে মক টেস্ট দাও, মক টেস্টে তোমার 7 না ওঠে তাহলে আবার ফ্রি করো, এই কোর্সটা ফ্রি, দ্বিতীয়বার করেছো তারপর মনে হচ্ছে তুমি 6 পেয়েছো, 6.5 পাচ্ছ কিন্তু 7 পাচ্ছ না, তা দ্বিতীয়বার ফ্রি, তৃতীয়বার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একবার ভর্তিতে একটা কোর্স 10 বার করা যাবে 2 বছর ব্যাপী।
1: এই
0: মানে
1: যে আসলে
0: সে চাইলে হবে ইনশাল্লাহ, সে চাইলে হবে ইনশাল্লাহ।
1: তবে আমি বলবো স্যার, আপনার কথা আমি যতটুকু বুঝেছি যে অনেকেই আছেন যে অনেক চেষ্টাতেও তারা আইএলটিএস এর স্কোর অনেক উপরে উঠাতে পারেন না, অনেক দেশেই আছে যে আইএলটিএস এর স্কোর 7 অথবা 6.5 না হলে ওই দেশে যাওয়া যায় না। তবে স্যার, যারা কিনা ধরেন একটুখানি আইএলটিএস এর স্কোর 5 অথবা 5.5-এর উপরে উঠাতে পারছেন না, তাদের জন্য আপনার সাজেশনটা কি?
0: আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা কিছুই পারছে না তাদের একটা বিশেষ কারণে হয় না, তা হচ্ছে সে বেসিক দুর্বল, সে হয়তো ইংলিশ লিখতেই পারে না, পড়তেই পারে না, বুঝেই না। তাদের জন্য আমরা যেটা করছি

0: বড়, হ্যাঁ একটু পুরাইয়ে আমি একটা স্কুল প্রথমে দেখেন, এটা দেখা যাচ্ছে এটা হলো নাইন,
1: মাশাআল্লাহ।
0: আউট অফ নাইন নাইন, তো নাইনে নাইনটা এটা পৃথিবীতে কিন্তু স্কুলটা বিরল, অথচ সেটা কিন্তু এটিএম থেকে হয়েছে, সেটা বাংলাদেশ থেকে হয়েছে, সেটা এটিএম থেকে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে, আমেরিকাটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদ আমেরিকানরা যাদের মাতৃভাষা ইংলিশ তারা কিন্তু আইএলটিএস নাইন পাচ্ছে না, ব্রিটিশরা যাদের মাতৃভাষা ইংলিশ তারা আইএলটিএস নাইন পায় না, অস্ট্রেলিয়ান যাদের মাতৃভাষা ইংলিশ তারা আইএলটিএস নাইন পাচ্ছে না, ইউরোপিয়ানরা পাচ্ছে না, অথচ এই বাংলাদেশের একটা মানুষের, এই বাঙালির একটা ছেলে সে এটিএমএস করে আইএলটিএস নাইনে নাইন পেয়েছে, তাও আপনি অবাক হবেন, সে কিছুদিন অফলাইনে করেছে আর বেশিরভাগ সে অনলাইনে করেছে, তাকে দুইটা আমরা সুযোগই দিয়েছিলাম, একটা অফলাইন এবং অনলাইন, আমাদের এটিএমএস দুইটা সুযোগ দেওয়া যায়,
1: আপনারা দিয়ে যাচ্ছেন, আশা করি দর্শক শ্রোতারা সেগুলো বুঝতে পারছেন এবং তাদের কোনটা আসলে প্রয়োজন সেইভাবে তারা ইয়ে করবেন। তো আমার কাছে আরো কিছু
0: প্রশ্ন নিচ্ছি, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, সূরা নাজম মধ্যে 39 নম্বর আয়াতে, মানুষ তাই পায় আসার চেষ্টা করে, কিন্তু মানুষ চেষ্টা করছে না, আল্লাহ তো সুযোগ দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করিনি, ঠিক আবার সেই আল্লাহ তাআলাই বলছেন সূরা জুমার 10 নম্বর আয়াতে, নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমার জন্য যে রিজিক রাখা আছে সেখান থেকে তুমি অন্বেষণ করো, অর্থাৎ তুমি রিজিকের জন্য কাজ করো, অর্থাৎ নামাজ পড়ে তুমি বসে থেকো না, তুমি কাজ করো, তুমি
1: বলেছেন যে তোমার শিক্ষার জন্য তুমি দরকার হলে চীন দেশে যাও, এখন সেটা মানে যে চীন দেশে যেতে হবে সেটা না, তার মানে বোঝাতে চাচ্ছে যে তুমি তোমার যেটা তোমার আগ্রহ
0: কথা বলছো, প্রশ্ন করছো, স্যার আমার এটা নাই ওটা নাই, সবকিছু অভিযোগ, অভিযোগ কেন করছো, তুমি তাকাই দেখো, তুমি অনেক মানুষের যার হাত নাই যার পা নাই, আমি এরকম অনেককে চিনি আমার কাছে চলে আসছে, তার জন্ম থেকে দেখতে পায় না, সেও চাই যে আমি স্যার ইংলিশ শিখতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, হ্যাঁ ভর্তি হতে চাই, তো এরকম অনেক আছে, তুমি তো সেটা দেখছো না, তুমি শুধু তোমারটাই বলছো, সবসময় অভিযোগ করে যাচ্ছ, অত শুক্রিয়া আদায় করো, তোমার ইনশাল্লাহ অনেক বড় কিছু হবে, ধৈর্য ধারণ করো, শুক্রিয়া আদায় করো, আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে ইনশাল্লাহ, এবং সেটা নিয়ে চেষ্টা করো, আল্লাহ তো বলছে।
1: প্রশ্ন জমে গেছে, আমি একটু পড়ে দিচ্ছি। মোহাম্মদ জাহিদ হাসান বলেছেন, স্যার বিএসসি শেষ হবার 4-5 বছর পর যদি ইউরোপের কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যেতে চাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা?
0: একটা জাহিদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্যান্সার দিন, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ তথ্য, আমরা অনেকে জানি না বিএসসি বা টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে, বিএসসি হতে পারে বিভিন্ন সাবজেক্ট হতে পারে, যেহেতু বিএসসি সায়েন্স থেকে, তাদের জন্য বলবো খুব বেশি ভালো হয় আইটি নিয়ে পড়ার জন্য সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া একটা চমৎকার অপশন হতে পারে, এবং অনেকেই আমরা জানি না দক্ষিণ কোরিয়াতে যারা অনার্স পাস, বিএসসি পাস বা যে কোনো বিবিএ পাস, আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, তাও আপনি অবাক হবেন বেশিরভাগ ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য মাত্র একদিন ক্লাস, মাত্র একদিন ক্লাস সপ্তাহে, বাকি 6 দিন
1: কাজ করতে পারবে,
0: তাদের হেড বড় অপরচুনিটি কাজ করার,
1: স্যার ওখানে কি কোনো
0: আসলে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার মতো,
1: কিন্তু স্যার ওখানে কি কোনো স্কলারশিপ বা এরকম কিছু কি দেয় যদি ভালো স্টুডেন্ট হয় সাউথ কোরিয়াতে?
0: যদি কেউ, আমি আজকে এই তথ্যটা পরটা অ্যাড করি, আপনি নিজে অবাক হবেন, ইউ বি সারপ্রাইজ টু নো দ্যাট, যে যদি আইএলটিএস 6 থাকে ওরা 70% স্কলারশিপ দিচ্ছে, যদি আইএলটিএস 6.5 থাকে তার আপ টু 80% স্কলারশিপ, 80%,
1: স্যার আমার তো মনে হচ্ছে আমি এখন স্টুডেন্ট হয়ে যাই, মাশাআল্লাহ আপনার কথাগুলো শুনে আমার খুব অনুপ্রাণিত হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আসলে যারা কিনা এখনো বোকামি করছেন যে স্যারের কাছ থেকে ক্যারিয়ার অ্যাডভাইসটা নিচ্ছেন না, তাদের আসলে যোগাযোগ করা উচিত, আপনারা সেই
0: ক্যারিয়ার
1: করেন আর না করেন আপনাদের জেনে রাখা ভালো যে আসলে আপনার এই যোগ্যতা আপনি কত দূর যেতে পারেন যেটা কিনা আপনি যাচ্ছেন না এখনো।
0: আপনি আরো অবাক হবেন যেটা বললাম যে ইউরোপে যেতে যে খরচ হয়, ইউরোপে কিন্তু ইনকামও কিন্তু এত না, কোরিয়াতে কিন্তু অনেক ইনকাম, ইউরোপে যেতে যে খরচ হয় তার অর্ধেকের কম খরচ দিয়ে, অর্ধেকের কম সেটা দিয়ে যাওয়া যাচ্ছে সাউথ কোরিয়াতে।

0: ইনকাম করা যাচ্ছে ইউরোপের প্রায় ডাবলের বেশি,
1: জি স্যার,
0: খরচ অর্ধেকের কম আর ইনকাম করা যাচ্ছে প্রায় ডাবলের বেশি, কারণ
1: স্যার,
0: মাত্র
1: এবং সাউথ
0: একদিন
1: কোরিয়া,
0: ক্লাস।
1: জি, লাইফস্টাইলে অনেক ভালো। আমিও সাউথ কোরিয়া গিয়েছি এবং ওখানে গিয়ে আমার মনে হয়েছে যে এত মডার্ন একটা দেশ, কিন্তু ওই দেশের মানে অনেক টুরিস্টই ওরা অ্যালাউ করে না, ওরা হয়তো বা এই যে লেখাপড়া করতে বা জব যারা নিয়ে যায়। বাট আমার কাছে মনে হয়েছে জাপানের পরে সাউথ কোরিয়া ইজ হাইটেক এর দিক থেকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট।
0: কিছু কিছু ক্ষেত্রে জাপানের চাইতে বেশি, কিছু কিছু ক্ষেত্রে। আপনি
1: স্যার
0: জানেন
1: আরেকটা
0: যে
1: কোয়েশ্চেন করি,
0: বাংলাদেশে অনেকেই জানে না যে সাউথ কোরিয়া এমন একটা দেশ যেটা এখন পিয়ার দিচ্ছে, যে জাপানে পিয়ার পেতে অনেক সময় লেগে যাচ্ছে, সাউথ কোরিয়া কিন্তু আগে পিয়ার দিত না, এখন পিয়ার দিচ্ছে, পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ আছে। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু অনেকে অনেক বাংলাদেশে জানে না। অনেকেই বলে স্যার আমি ইউরোপে যেতে চাই শুধু এই জন্য যে আমি পিয়ার পাবো, সেটেল হবো, সিটিজেনশিপ পাবো, কিন্তু পিয়ার যে সাউথ কোরিয়াতে পাওয়া যায় এতো অনেকের তথ্যই জানা ছিল না, এত অল্প খরচে যাওয়া যায়। আমি একটা নাম্বার দিচ্ছি, আবার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনি সরাসরি আপনার ব্যক্তিগত নাম্বারটা দেন, আমি একটু যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই, আপনার সাথে দেখা করতে চাই, আমি মিডিয়ার কারণে আমি ঠিকানা দিচ্ছি না, শুধু এইটুকু বলছি আমার নাম্বারটা দেখেন, আর গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ফেসবুকে সার্চ করলে, এটিএম স্যার বলেই পেয়ে যাবেন ব্যক্তিগত নাম্বার, তারপরে দিচ্ছি যেটা আমার সাথে আছে দীর্ঘ 22 বছর ধরে, একটাবার কল করুন, কৃপণত করা যাবে না, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আমি কয়েকদিন আগে একটা কথা বলছিলাম, একটা ছেলে বলছে স্যার আপনি জানেন আমি যে আমার বাড়ি থেকে ঢাকার মালিবাগে এটিএমসি যাব, এটার জন্য আসা যাওয়া প্রায় 2000 খরচ হবে, এই 2000 টাকা আমার পক্ষে সম্ভব না, বাড়িতে পুরো বাড়ি নিয়ে সবার কাছে চেয়েছে 2000 টাকা হয় না। আমি তখন বললাম তুমি এক কাজ করো, তোমার বাড়িতে কি কোনো মুরগি টুরগি আছে, হাঁস মুরগি আছে, দুটো বিক্রি করে চলে আসো। স্যার হাঁস মুরগি বিক্রি করো? হ্যাঁ, আর না হলে কবুতর অনেকে পালে, ওখানে দুটা বিক্রি করো, চলে আসো, না থাকলে ধার করো। আর তারপরও কেন আসতে বলছি, তুমি তথ্যই তো জানো না তুমি কিভাবে বড় হবে, তুমি জানোই না তোমাকে কি করা উচিত, তুমি তো আসছো তোমার অভাব নিয়ে, বাট তুমি তো জানো না তোমার কত সুযোগ রয়ে গেছে। এবং এই জন্য বলবো যে ওর ওর কিন্তু কিছুই আছে, পরে যখন দেখা করেছে তখন বলেছে ওদের কিছু মাঠের জমি আছে, অনেক জমি আছে যেগুলো কাজই হয় না। একটা জমির কথা বললো যে এই জমিটা গত 6-7 বছর পরে আছে, এটা ডোবা, ওই জমিটা কোনো কাজই হয় না, বাট বিক্রি করা দেবে, আমরা ওই জমিটাই বিক্রি করতে চলে যাবো, যেটা তোর কাজই হচ্ছে না, ওটা একটা ডোবা, ওখানে তোর ফসলও হচ্ছে না, জাস্ট পড়ে আছে সিম্পলি, তো তুমি ওইটাই বিক্রি করে যাবো। ও জানতো না যাতে কবে যাওয়া যায়। এই জন্য বলবো যে একবার আসা দরকার, জানা দরকার, বোঝা দরকার, আগে আমরা যেমন কান্নাকাটি না করি, আগে হাহুতাশ না করি, হতাশা খুব খারাপ জিনিস।
1: স্যার আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং আমারও মনে হচ্ছে যে যাদের কিনা ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা, অথবা নিজে আসলে লজ্জিত বোধ করছেন যে আমি এত কম লেখাপড়া জানা অথবা আমার IELTS স্কোর এত কম, কিভাবে আমি স্যারের কাছে গিয়ে অ্যাপ্রোচ করব, তাদেরকে বলছি একদমই দ্বিধা ছাড়া আপনারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা আপনারা কতদূর যেতে পারেন সেই সাজেশনটা আপনারা স্যারের কাছ থেকে নেবেন। আজকে রেডিও টুডে FM 89.6 থেকে আমি আফরিন বিদায় নিচ্ছি এবং এতক্ষণ আপনারা শুনছিলেন ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি
0: যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনি যেহেতু সময় দিলেনি যাওয়ার আগে একটু কথা বলে দিই, অনেকে আছে আছে আপনারা যেগুলো পড়েছেন কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো পড়েছে কিন্তু যারা শিক্ষিত তারা, যারা আপনি বললেন BSc পাস করেছে, ইন্টার পাস করেছে, আলিম পাস করে, ফাদার পাস করেছে, সকলে শিক্ষিত, যারা শিক্ষিত না তাদের কিন্তু প্রশ্ন আজকে আনা হয়নি, মানে এর জন্য অনেকে মনে করছে স্যার মনে হয় আমাদের কিছুই করা যাবে না, এর ভাবতে পারে। আমি এইটুকু বলছি এখন কিন্তু অনেকেই যায় না, এই ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, এই ইউরোপের পর্তুগালে যাওয়া যাচ্ছে, এই ইউরোপের বেশ কিছু দেশে সেনজেনভুক্ত দেশেও যাওয়া যাচ্ছে, যেখানে একাডেমিক লেখাপড়া ম্যাট্রিক পাসও করেনি, কোন লেখাপড়া নিয়ে তারা যেতে পারে। আর তা আরো অবাক হবেন, ওখানে IELTS লাগে না, শিক্ষাগত যোগ্যতাও লাগে না, এবং তারাও এইখানে ইউরোপে যেতে পারছে ওয়ার্ক পারমিটের মাধ্যমে, অনেকে এটা জানে না। এবং অনেকে এটাও জানে না, বাংলাদেশের অনেকেই বিভিন্ন প্রতারণার ফাঁদে যায়, তারা কিন্তু জানে না কোন কোন দেশে ওয়ার্ক পারমিট হয় কোথায় হয় না, এই তথ্যটা অনেকে জানে না। এমন কিছু দেশের নাম বলে যেগুলোতে ওয়ার্ক পারমিট জীবনেও হয় না, ওই দেশগুলোতে ওয়ার্ক পারমিটই হয় না, আর এমন জায়গায় কিছু তারা ওয়ার্ক পারমিট চায় যেগুলোতে শুধু স্টুডেন্ট হিসেবে হয়, কোনো ওয়ার্ক পারমিট হয় না। কিছু দেশ আছে ওয়ার্ক পারমিটের জন্য, আর কিছু দেশ আছে তারা ফোকাস করা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য, এই তথ্যগুলো অনেকে জানে না। আর আমি মাঝে মাঝে বলি আমাদের দেশটা এমন একটা সোনার দেশ, বাট এই দেশের মধ্যেও ভিসা প্রসেসিং বা ক্যারিয়ার নিয়ে কোনো কিছু কাজ করতে হলে, ইংলিশ শেখা নিয়ে, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে এত বেশি প্রতারক মনে হয় অন্য কোনো দেশে আছে কিনা চাই না। যেখানে যাচ্ছে আসেন হয়ে যাবে, আর তার তো একাডেমিক যোগ্যতা সে অ্যাপ্লাই করতে পারছে না, আর দেখে না তার হবে কিনা। ওই যে একজন বলুন ইসিএ করতে চাই, ইসিএ করার জন্য তার তো আসলে একটা মিনিমাম যোগ্যতা লাগবে, গ্রাজুয়েশন লাগবে, বিশেষ মাস্টার্স লাগে। তারপর একটা ছেলে এসে বললো স্যার আমি তো মানে সে পাস করেছে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, সে ক্যানাডাতে ইসিএ নিয়ে সে একজন তাকে বলেছে তার ইমিগ্রেশন হবে, তোর তো যোগ্যতাই নাই। আমাকে বলে স্যার কত টাকা লাগবে, টাকা কেন লাগবে, তোমার তো সে যোগ্যতাটাই তো অ্যাপ্লাই তো করতে পারবে না।
1: আসলে ইনফরমেশন জিনিসটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যটা, যে আমার যতটুকু যোগ্যতা আছে সেইখানে আমি কত দূর যেতে পারবো, সেটাই আসলে জানার মুখ্য বিষয়। তো যারা কিনা আজকে আমাদের অনুষ্ঠানটি শুনেছেন অথবা দেখেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমি আফরিন ছিলাম আপনাদের সাথে রেডিও টুডে এফএম 89.6 এ, এবং আমাদের সাথে ছিলেন এটিএম স্যার, উনি ওনার নাম্বারটা বেশ কয়েকবার দিয়েছেন, আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং আপনার ক্যারিয়ারটাকে কিভাবে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।

0: শস্য শ্যামল দেশ আমাদের, নামটি হলো বাংলাদেশ। এমনই এদেশে ফুল ফসলের পায় যেন সুখের আবেশ।
1: শস্য শ্যামল দেশ আমাদের, ভালো লাগার নেই যেন শেষ। এই দেশে চাই সব সময় কৃষির ভালো পরিবেশ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী। খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। এবং আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ 8 উইকেটে 317 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর। যুক্তরাষ্ট্রের বোয়িং এর সঙ্গে 25টি উড়োজাহাজ কেনার চুক্তির পর ইউরোপের এয়ার বাসের সঙ্গেও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। দীর্ঘমেয়াদী এই উদ্যোগে নতুন 35টি উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। এতে বাড়বে যাত্রী পরিবহনের সক্ষমতা, তৈরি হবে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আন্তর্জাতিক রুট বাড়ানো, যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি আর এভিয়েশন খাতে দেশের অবস্থান শক্ত করা, এই লক্ষ্য সামনে রেখে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহর সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বোয়িং এর পর ইউরোপের এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। সব মিলিয়ে নতুন 35টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাড়বে বিমানের ফ্লাইট পরিচালনার সক্ষমতা। বিমানের বহরে বর্তমানে রয়েছে 17টি সচল উড়োজাহাজ। পুরনো উড়োজাহাজের পরিবর্তে নতুন বিমান যুক্ত করা এবং বাড়তি যাত্রী চাহিদা সামলানো, দুই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার লক্ষ্য শুধু বহর বড় করা নয়, বরং আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
3: আমাদের যে এয়ারক্রাফট গুলি আছে 19টা, তার মধ্যে 2টো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো, তার মানে 17টা আপনি ধরতে পারেন। এই 17টিও আপনার আগামী 10 বছরের মধ্যে অ্যাবসলিউট হয়ে যাবে। তার মানে আপনার তো প্লেন কিনতে হবে। আপনার যদি ফার্স্ট সাইটনেস না থাকে তাহলে আপনি দেশকে আগাবেন কি করে?
2: তবে নতুন উড়োজাহাজ গুলো হাতে পেতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। বোয়িং এর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ আসার কথা 2031। সবগুলো উড়োজাহাজ সরবরাহে লাগতে পারে আরো 1 দশকের বেশি সময়। এয়ারবাসের উড়োজাহাজও আসবে ধাপে ধাপে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো 10টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে সরকার। দীর্ঘমেয়াদী এই ক্রয় পরিকল্পনায় এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না বাংলাদেশকে। উড়োজাহাজ সরবরাহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে দাম।
3: চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া তা কিন্তু না। এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রথম এয়ারক্রাফটটি আসবে 2031 সালে। তারপরে এই 25টি আসতেও কিন্তু আমাদের 35-36 সাল পর্যন্ত লাগবে।
2: নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য সহ চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে বিমানের। তবে এই পরিকল্পনার সুফল নির্ভর করবে সময় মতো উড়োজাহাজ সরবরাহ, রুট সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নগর জীবনে যানজটের চাপ কমানো, শরীর চর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হলো বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।
5: যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে, তাই না? আমরা সকলের জন্য, এই সরকারের নীতি হচ্ছে প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে, এবং সাইক্লিস্টরা সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে, তারা সাইকেলের মাধ্যমে অনেক অফিসে যায়, এটা কিন্তু যানবাহনের একটি বড় অংশ। সাইকেল হচ্ছে আমার শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
4: মন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালের দুই পাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।
5: সাইকেল তো রাস্তায় চলতে হবে, তাই না? তাদের জন্য একটা স্পেস আমরা দেওয়ার জন্য এই চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আমি ওনার সাথে অনেক আলাপ হয়েছে। আজকের এই সাইকেলিস্টদের জন্য যেটা হয়েছে এটা একমাত্র শুরু। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মধ্যে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য যেতে পারে, এক্সারসাইজের জন্য যেতে পারে, অনেকগুলো ট্র্যাক করা হবে ক্রমান্বয়ে।
4: মন্ত্রী আরো বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণের উপর গুরুত্ব দেন তিনি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর 85টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে 40,000 টাকা করে মোট 34,00,000 টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জে এন জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। এ সময় তিনি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্যে অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাথ দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাথ দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল টালবাহানা ও নতুন কোনো ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, প্রযুক্তির বিকাশ ও ই কমার্সের প্রসার সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। এদিকে আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। চিঠি পোস্টকার্ড ছিল একসময় মানুষের আবেগের বিষয়, আর এক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাকঘর। সময়ের সঙ্গে বদলেছে যোগাযোগের ধরন, এসেছে ইমেইল, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম। তবুও দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও মানুষের আস্থা ও প্রয়োজনের জায়গা ধরে রেখেছে ডাক বিভাগ। বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার উদ্যোগ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: চিঠির যুগ পেরিয়ে এখন ডিজিটাল যোগাযোগের সময়, তবে পণ্য পরিবহন, ই কমার্স ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ডাক বিভাগের। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাক বিভাগ প্রচলিত সেবার পাশাপাশি নতুন সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করছে বলে জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
8: ব্যক্তিগত বা দাপ্তরিক দুই ধরনের চিঠিপত্রেরই সংখ্যা এখন অনেক কম এবং এটা হয়তো আর দাঁড়ার সম্ভাবনা খুব কম। এখন ই কমার্সের সময় আসছে, আমরা দেখছি যে আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারই এখন আমরা ই কমার্সের মাধ্যমে বিভিন্ন পণ্য বা দ্রব্য আমরা আদান প্রদান করছি। আমরা তো আমরা এই বাজারটাতে আমরা একটু অংশগ্রহণ করছি এখন, আগে হয়তো একটু অল্প পরিমাণে করতাম।
7: ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডাক বিভাগকে মানবিক ও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে
8: এবং আমরা চেষ্টা করছি একটি মানবিক ডাক বিভাগ গড়ে তোলার জন্য। আপনাদের আগে যে লিখিত চিঠি আমরা খামের মধ্যে করে আবেগটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, এখন বাস্তবতার কারণে সেই চিঠির যেহেতু প্রয়োজন নাই, আপনাদের প্যাকেট পার্সেল বা পণ্য আমাদেরকে দেন, আমরা আপনাদের হজমের কাছে নিরাপদে অল্প খরচে নিশ্চিত ভাবে আমরা তাদের কাছে পৌঁছে দিয়ে আসবো।
7: ডাক সেবার পরিধি বাড়িয়ে ডিজিটাল অর্থনীতিতে আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব ডিম দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য শক্তি যোগায় ও সুরক্ষা দেয় যে প্রোটিন। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সুষম খাদ্যাভ্যাসে ডিমের গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক কার্যক্রম। বাংলাদেশ সৌদি আরবে সম্প্রতি বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামোর উপর হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সৌদি সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তালোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তের দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিভিন্ন পূজা করা হবে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবে সমাপ্তি ঘটবে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1242 জন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান নাভানিয়ে পিল্লাই এবছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। শান্তি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেই সময় দেশটিতে গভীরভাবে প্রথিত বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। পুরস্কার ঘোষণা করে নাইজেরিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়ানচন ফ্রেডনেস বলেন, নাভি পিল্লাই আন্তর্জাতিক আইনের পরিধি কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী তেসরা নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর কোন হামলা চালাবে না। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় আজ তেলের দাম কিছুটা কমেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারজি জানান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত থাকায় ইরান আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে জবাব দেবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ব্রিসবেনে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া নারী দল 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 168 রান করে। টার্গেট বল চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ 10-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। বাংলাদেশ দলের পেহেলি চাকমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ পুরুষ দলে ওয়াংচিং মারমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বিবেচিত হন। উল্লেখ্য, গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের

0: Okay, cut.
1: Got it.
0: Back up, back up.

0: ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না
1: 89.6 FM এ শুনুন প্রতিদিন রাত 10:30 থেকে 11:00 পর্যন্ত।
0: সহযোগিতায় আপন নিবাস।
2: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমে শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: সমাজ সভ্যতার বিকাশে ভিত্তি গড়ে দেয় অর্থনীতি। উন্নয়নের চাবিকাঠি বাণিজ্য অর্থনীতির বিকাশ। অভ্যন্তরীণ ও বৈশ্বিক অগ্রযাত্রার যে কোনো পদক্ষেপের আরেক নাম বাণিজ্যিক সম্পর্ক। চীন, বাংলাদেশ ও এর বাইরের দুনিয়ার ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়নের হালচাল নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস টাইম। সঙ্গে আছি আমি শাহনশাহ হাসান। যা থাকছে আজকের পর্বে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা, কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। বিপ্লবের বাঁশ এখন অর্থনীতির শক্তি। চীনে অটোমোবাইল খাতের নতুন বিপ্লব, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির উদ্ভাবন। বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতার মাঝেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন কিভাবে নিজেদের প্রবৃদ্ধির চাকা সচল রাখছে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। একদিকে প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লব, অন্যদিকে এআই ও মহাকাশ গবেষণায় অভাবনীয় বিনিয়োগ। সব মিলিয়ে চীন এখন বিশ্ব অর্থনীতির এক নির্ভরযোগ্য নোঙ্গর। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং অনিশ্চয়তার এই যুগে পুরো বিশ্ব যখন একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে, ঠিক তখনই বৈশ্বিক প্রগতির মূল চালিকা শক্তি বা অ্যাঙ্কর হিসেবে নিজেদের অবস্থানকে আবারও জানান দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। আন্তর্জাতিক সংস্থা OECD-র পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.4% কমে 2.9% নেমে আসতে পারে। এমন কঠিন সময়েও চীন তার GDP-র প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4.5-5% মধ্যে ধরে রাখার এক ঈর্ষণীয় দৃঢ়তা দেখাচ্ছে। সম্প্রতি চায়নার ডেইলিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিশিষ্ট অর্থনীতিবিদ লুও চিয়াংহেং জানান, চীনের এই অর্থনৈতিক সক্ষমতার আসল রহস্য লুকিয়ে রয়েছে তাদের সুবিশাল অভ্যন্তরীণ বাজার, ধারাবাহিক শিল্প আধুনিকায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে চীনের সামগ্রিক শিল্প উৎপাদন 5.2% বাড়লেও হাইটেক বা উচ্চ প্রযুক্তি খাতের উৎপাদন এক লাফে 16.7% বেড়েছে। মহাকাশ গবেষণা, জাহাজ নির্মাণ, কম্পিউটার ম্যানুফ্যাকচারিং খাতে এই জোয়ার প্রমাণ মেলে। প্রথাগত ভারী শিল্প থেকে চীন এখন দ্রুত উচ্চমানের প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে পা বাড়াচ্ছে। একই সাথে সেপ্টেম্বরে চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স 50.1 পয়েন্টে উন্নীত হয়ে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে, যা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়া সার্ভিস এবং কনস্ট্রাকশন খাতকেও নতুন প্রাণ দিয়েছে। তবে দীর্ঘমেয়াদী এই টেকসই উন্নয়নের পথ যে সম্পূর্ণ মসৃণ তা নয়। সমাধান হিসেবে অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন, শিল্প ও সেবা খাতের মধ্যে সুষম সমন্বয় এনে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, সামাজিক সুরক্ষা বেষ্টনী জোরদার করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারি বরাদ্দ বাড়ানো। বিশেষজ্ঞদের মতে, চীন যদি অভ্যন্তরীণ ভোগ চাহিদা বৃদ্ধি এবং হাইটেক রপ্তানির সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে, তবে তা কেবল নিজেদের অর্থনীতির ভিত্তিকেই মজবুত করবে না, বরং অস্থির বৈশ্বিক বাণিজ্যে এক নির্ভরতার প্রতীক হয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে টেনে তুলবে। একসময় যে বাঁশ ছিল চীনের বিপ্লবী সেনাদের যুদ্ধ আর বেঁচে থাকার সঙ্গী, সময়ের সঙ্গে সেই বাঁশি হয়ে উঠেছে অর্থনীতির বড় শক্তি। নদী পারাপারের ভেলা থেকে শুরু করে সেতু ও সরঞ্জাম সব তৈরি হতো বাঁশে। আজ চীনের কুইচোতে গড়ে উঠেছে আধুনিক বাঁশ শিল্প, তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য, বাড়ছে কর্মসংস্থান, রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বিস্তারিত শুনব প্রতিবেদনে।
4: ৯০ বছর আগে এই বাঁশি ছিল চীনের বিপ্লবী সেনাদের বেঁচে থাকার অবলম্বন। নদী পার হতে তৈরি হতো ভেলা, বানানো হতো সেতু এবং নানা সরঞ্জাম, এমনকি খাবারের সংকটে খাওয়া হতো বাঁশের কচি অঙ্কুরও। সময়ের পরিক্রমায় এখন বদলেছে সেই সময়। সেই বাঁশি এখন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচু প্রদেশের সিচুই শহরের অর্থনীতির চালিকা শক্তি। সিচুই শহরে রয়েছে 88,000 হেক্টরেরও বেশি বাঁশবন। পাহাড় জুড়ে ছড়ানো এই বন প্রাকৃতিক সৌন্দর্যেরই অংশ নয়, স্থানীয়দের আয়েরও বড় উৎস। চীনে বিপ্লবের সময় সেনারা বাঁশ দিয়ে ভেলা, ভাসমান সেতু, খুঁটি ও মশাল তৈরি করতেন। খাবারের সংকট হলে বাঁশের কচি অঙ্কুর খেতেন। ১৯৩৫ সালে সিচুই নদী চারবার অতিক্রম করে রেড আর্মি। লং মার্চের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই অঞ্চল। কিন্তু ইতিহাসের সেই বাঁশ এখন রূপ নিয়েছে আধুনিক শিল্পের কাঁচামালে। বর্তমানে বাঁশজাত পণ্য উৎপাদনে কাজ করছে 200+ প্রতিষ্ঠান। ২০২৫ সালে এ শহরে বাঁশ শিল্পের মোট উৎপাদন মূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ইউয়ান, যা শহরের মোট জিডিপির প্রায় ৬৫%। আধুনিক এই সময়েও বাঁশের কাণ্ড কেটে ফালি করে তৈরি হচ্ছে নানা পণ্য। মেঝের উপকরণ থেকে শুরু করে চামচ, কাটা চামচ, ছুরি সবই তৈরি হচ্ছে এই কারখানায়। পরিবেশ বান্ধব পণ্যের তালিকাটাও বেশ বড়। হোটেলে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে বাঁশের টুথব্রাশ, ফল পরিবেশনের কাঠি, বাঁশের পাল্পের কাগজের স্ট্রসহ নানা পণ্য। চীনের কুইচুর এই বাঁশ যাচ্ছে এখন জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে।
3: বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ বান্ধব গাড়ির ব্যবহার, প্রয়োজন চার্জের সহজ সমাধান। অর্ধেকেরও বেশি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি যখন রাস্তায় নামবে, তখন সেগুলোর রিচার্জিং কিভাবে হবে? কোনো হাতের স্পর্শ ছাড়া একদম তারহীন প্রযুক্তিতে, এমন ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে চীন ও যুক্তরাজ্যের একদল গবেষক। অটোমোবাইল ও এনার্জি খাতে বড় ধরনের বিপ্লব ঘটিয়ে নতুন এনার্জি যানবাহনের জন্য 98.51% দক্ষতা সম্পন্ন এক যুগান্তকারী ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সিস্টেম উদ্ভাবন করেছেন চাইনিজ একাডেমি অব সায়েন্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি অব হংকং এর বিজ্ঞানীরা। বিশিষ্ট বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণাটিকে চালকবিহীন যানবাহনের বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা। প্রথাগত চার্জিং প্লাগ কিংবা তারের জটিলতা এড়াতে দীর্ঘদিন ধরে ইন্টারঅ্যাক্টিভ পাওয়ার ট্রান্সফার বা তারহীন চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ হলেও এর প্রধান বাধা ছিল উচ্চ তাপমাত্রা, বিদ্যুতের অপচয় এবং চার্জিং প্যাডের অতিরিক্ত আকার। গবেষকরা প্রথাগত ফেরাইট কোরের পরিবর্তে ন্যানো ক্রিস্টালাইন অ্যালয় ব্যবহার করে একটি বিশেষ ম্যাগনেটিক কোর তৈরি করেছেন, যার গঠন অনেকটা ফ্লাইওভার বা ওভারপাসের মতো। মাত্র 4 কিলোমিটার পাতলা এই কোরটি প্রথাগত চার্জিং প্যাডের চেয়ে অর্ধেক হালকা হলেও ধারণ করতে পারে দ্বিগুণ শক্তি। এটি দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রাতেও 98.51% দক্ষতা বজায় রেখে 20 কিলোওয়াট ক্ষমতায় নির্বিঘ্নে চার্জ সরবরাহ করতে সক্ষম। চীনের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় ঘোষিত 2026-2030 সালের ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল মহাপরিকল্পনার সাথে এই উদ্ভাবনটি হুবহু মিলে যায়। নতুন এই ওয়্যারলেস চার্জিং সিস্টেম চালকবিহীন ট্যুরিস্ট কার, রোল, বুলেট ট্রেন, কারখানার রোবোটিক ভেহিকেল, এমনকি নিম্ন উচ্চতার এয়ারক্রাফ্ট বা উড়ন্ত ট্যাক্সির স্বয়ংক্রিয় চার্জিং এর বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের বিজনেস টাইমে। নতুন পর্ব নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। অনুষ্ঠান প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শাহানশা রাসেল। অডিও সম্পাদনা করেছেন এনামুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউকুয়াং ইউএ আনন্দী। বিজনেস টাইম শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।
4: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।
5: প্রিয় শ্রোতা, এখন রয়েছে সোমবার পর্যায়ে আলোচনা। পরিবেশন করছি আমি মাহমা উর্মি। চীনা মুদ্রা রেমিবি বা ইউয়ানের বিনিময় হার বরাবরই বিশ্বের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে থাকে। গত 8 অক্টোবর পিপল ব্যাঙ্ক অব চায়না আরএমবি বিনিময় হার বিষয়ে নীতিগত অবস্থান, সংক্ষেপে নীতিগত অবস্থান প্রকাশ করে। পিপল ব্যাঙ্ক অব চায়না জোর দিয়ে বলেছে, বিনিময় হার নির্ধারণে বাজারকে নির্ণায়ক ভূমিকা পালন করতে দেওয়া হবে। মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্যে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের গণ্য প্রয়োজন বা উদ্দেশ্য চীনের নেই এবং দেশটি কখনোই প্রতিযোগিতামূলক মুদ্রা অবমূল্যায়নে লিপ্ত হয় না। বিনিময় হারের ওঠানামা বাসিন্দাদের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্যের কার্যক্রমের সাথে সরাসরি সম্পর্কিত। অনেকে মনে করেন বিনিময় হারের অস্থিরতা বাণিজ্যকে প্রভাবিত করে এবং কোনো দেশের মুদ্রার অবমূল্যায়ন তার পণ্যের ডিসকাউন্টিং এর সমদূর, যা রফতানি বাড়াতে সাহায্য করে। তবে প্রতিযোগিতামূলক বাণিজ্য সুবিধা অর্জন করা এর চেয়ে অনেক বেশি জটিল। নীতিগত অবস্থান স্পষ্টভাবে বলেছে যে অতীতে একাধিক বার আরএমবির মূল্যবৃদ্ধি চীনের বাণিজ্যিক উন্নয়নকে প্রভাবিত করেনি এবং মূল্যহ্রাসের সময়কালে চীনের রফতানি অংশ দ্রুত বৃদ্ধিও পায়নি। একগুচ্ছ তথ্য এটি নিশ্চিত করতে পারে, 2020 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে আরএমবির মূল্য 9% বৃদ্ধি পায়। অপরদিকে একই সময়ে বৈশ্বিক রফতানিতে চীনের অংশ 1.7% পয়েন্ট বৃদ্ধি পায়। 2022 সালে মার্কিন ডলারের বিপরীতে আরএমবির মূল্য 8% বেশি হ্রাস পায়। অপরদিকে একই সময়ে বৈশ্বিক রফতানিতে চীনের অংশ 0.7% পয়েন্ট হ্রাস পায়। পিপল ব্যাঙ্ক অব চায়না স্পষ্টভাবে বলেছে যে চীন একটি দায়িত্বশীল বড় দেশ। বিগত তীব্র বৈদেশিক সংকটকালে এটি কখনোই প্রতিযোগিতামূলক মুদ্রা অবমূল্যায়নে লিপ্ত হয়নি কিংবা রফতানি বৃদ্ধির উদ্দেশ্যে আরএমবির অবমূল্যায়নকে উৎসাহিত করতে পরিস্থিতির সুযোগও নেয়নি। বৈশ্বিক বৈদেশিক মুদ্রা বাজারের লেনদেনের পরিমাণ বিশাল। প্রতিবেদন অনুসারে 2025 সালের মধ্যে বৈশ্বিক বৈদেশিক মুদ্রা বাজারের গড় দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় $10 trillion পৌঁছেছে, যার মধ্যে আরএমবির গড় দৈনিক লেনদেনের পরিমাণ $800 billion ছাড়িয়েছে এবং অফশোর বাজারে লেনদেনের পরিমাণ 80% বেশি। নীতিগত অবস্থানে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাধারণত বিনিময় হারের মথন থেকে দীর্ঘমেয়াদী গতিধারায় হস্তক্ষেপ ও প্রভাব ফেরার ক্ষমতা নেই এবং কোনো দেশ দীর্ঘমেয়াদে তার বিনিময় হার দমন করে, টেকসইভাবে তার বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে না। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নীতিগত অবস্থানে উল্লেখ করা হয়েছে যে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা হল বিভিন্ন কারণের সমৃদ্ধ ফল, যার মধ্যে রয়েছে শিল্পক্ষেত্রে শ্রম বিভাজনের বিবর্তন, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার অর্ধনির্হিত তন্ত্র। প্রিয় শ্রোতা, আজকের সোমবার পর্যালোচনা এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
6: সমসাময়িক ঘটনা প্রবাহ পরিবেশনায় সঙ্গে আছি আমি তামান্না জেনিফার
7: এবং আমি হোসনে মোবারক সৌরভ।
6: সিলেক্টেড ওয়ার্কস অব শি জিনপিং অন কালচার এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়ন বিষয়ক একটি সভা শুক্রবার বেজিং এ অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং প্রচারমন্ত্রী লি শুলেই সভায় উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বলেন, সিলেক্টেড ওয়ার্কস অব শি জিনপিং অন কালচার এর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শি জিনপিংকে কেন্দ্র করে গঠিত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে নতুন যুগে চীনের সাংস্কৃতিক উন্নয়নের ঐতিহাসিক অগ্রযাত্রা তুলে ধরা হয়। একই সঙ্গে এতে শি জিনপিং এর সাংস্কৃতিক চিন্তাধারার মৌলিক চেতনা, বিষয়বস্তু ও প্রয়োজনীয় দিকগুলো উপস্থাপন করা হয়েছে। তাঁদের মতে, নতুন যুগে প্রচার, মতাদর্শ ও সংস্কৃতি বিষয়ক কাজের মৌলিক দিক নির্দেশনা হিসেবে শি জিনপিং এর সাংস্কৃতিক চিন্তাধারার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে হবে। পাশাপাশি এই চিন্তাধারার মৌলিক অবদান, একটি শক্তিশালী সাংস্কৃতিক দেশ গড়ার কৌশলগত পরিকল্পনা, এর গভীর ঐতিহ্য ও ব্যাপক মানবিক দৃষ্টিভঙ্গি এবং এর অন্তর্নিহিত চিন্তা পদ্ধতি ও কর্মপদ্ধতি গভীরভাবে অনুধাবন করতে হবে।
7: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই শুক্রবার বেজিংয়ে টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি ওয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়ন পথকে সমর্থন করে যেতে ইচ্ছুক। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চায়। লাতু সহ প্রতিনিধি দলের সদস্যরা বলেন, দ্বীপরাষ্ট্রগুলো দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে যেতে এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করতে ইচ্ছুক।
6: চীন ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী হলি ফ্যাং এবং ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির মধ্যে ভিডিও কলে এ আলোচনা হয়। চীনের পক্ষ থেকে চীন ব্রিটেন অর্থনৈতিক ও আর্থিক সংলাপের নেতৃত্ব দেওয়া হলি ফ্যাং অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, একে অপরের মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধা জানানো এবং পারস্পরিক সুবিধা ও উভয়ের জন্য কল্যাণকর ফলাফল নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সংলাপের নেতৃত্ব দেওয়া জন হিলি বলেন, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে চীনের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে ব্রিটেন আগ্রহী।
7: চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে উভয় পক্ষকে একই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং। গেল বৃহস্পতিবার বেইজিং এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এ আহ্বান জানান। চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নীতিগতভাবে চীন আশা করে ইউরোপ চীনের সঙ্গে একই লক্ষ্যে কাজ করবে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে উভয় পক্ষের নিজ নিজ উদ্বেগের সমাধান করবে।
6: এদিকে জাপানে চীনা দূতাবাসে ছুরি হাতে অনুপ্রবেশকারী মুরাতা কোদাইকে কঠোর শাস্তি দিতে আবারও তাগিদ দিয়েছে বেজিং। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মাওনিং বলেন, জাপানের আত্মরক্ষা বাহিনীর একজন কর্মরত কর্মকর্তা ছুরি নিয়ে চীনা দূতাবাসে অনুপ্রবেশ করে এবং চীনা কূটনীতিকদের হুমকি দেয়। এটি ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশনসের গুরুতর লঙ্ঘন এবং চীনা কূটনৈতিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। মুখপাত্র বলেন, জাপান আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে কিনা তা টোকিওর আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের সক্ষমতার পরীক্ষা। একই সাথে এটি জাপানের জাতীয় সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তির সাথে সম্পর্কিত।
7: বর্তমানে জাপানি সরকারের পুনঃ সামরিকীকরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠেছে। গেল বৃহস্পতিবার 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে এই মন্তব্য করেন চীনা প্রতিনিধি দলের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক সুন শিয়াওপো। সুন বলেন, বর্তমানের উচ্চপদস্থ জাপানি কর্মকর্তারা কোনো দ্বিধা ছাড়াই পারমাণবিক অস্ত্র রাখার বিষয়ে প্রকাশ্যে উদ্ধতপূর্ণ মন্তব্য করছেন এবং তিনটি পারমাণবিক অস্ত্রনীতি পরিত্যাগ করার চেষ্টা করছেন, যা একটি গুরুতর উস্কানি এবং আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদ থেকে শত্রুরাষ্ট্র ধারা মুছে ফেলার জাপানের প্রস্তাবটি হল জাতীয় স্বাভাবিকীকরণের আড়ালে যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তাদের চ্যালেঞ্জের সর্বশেষ উদাহরণ। জাপানের উচিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়ে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা আন্তরিকভাবে পালন করা।
6: বিতর্কিত রেন আই চিয়াওয়ের কাছে উস্কানিমূলক কর্মকাণ্ড, অনুপ্রবেশ ও মিথ্যা দাবি বন্ধ করতে ফিলিপাইনকে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার চীনের কোস্টগার্ড সিসিজি এই সতর্কবার্তা দেয়। চীনের কোস্টগার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, বৃহস্পতিবার ফিলিপাইনের কোস্টগার্ডের 4409 নম্বর জাহাজ রেন আই চিয়াওয়ের কাছাকাছি জলসীমায় গিয়ে সেখানে অবৈধভাবে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেয়। তিনি বলেন, মানবিক বিবেচনায় চীন দ্রুত ফিলিপাইনকে ছোট নৌকার মাধ্যমে আহত ব্যক্তিকে স্থানান্তরের অনুমতি দেয়। এ সময় চীনের কোস্টগার্ড আইন ও বিধি অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়। চিয়াংলুয়ে আরও বলেন, ফিলিপাইনের সংশ্লিষ্ট বক্তব্য প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে এবং সত্যকে বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
7: বতসোয়ানা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডুমা বোকো আগামী 12-17 অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন। শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
6: চীনে নতুন ধরনের কর্মসংস্থান যুক্ত শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন বিধিমালার খসড়া প্রকাশ করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এই খসড়ার উপর আগামী 8 নভেম্বর পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে। প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে যেসব শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অধীনে কাজ করেন কিন্তু প্রচলিত সংজ্ঞা অনুযায়ী যাদের সঙ্গে আনুষ্ঠানিক শ্রম সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, তারাও শ্রম আইনগত সুরক্ষার আওতায় আসবেন।
7: চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশু প্রদেশের থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সপ্তম ইউনিট বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন সিএনএনসি এ তথ্য জানায়। এর পরিকল্পিত কার্যকাল 60 বছর। ইউনিটটি থেকে বছরে প্রায় 10 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। সিএনএনসির চিয়াংশু নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান চাং ই জানান, কেন্দ্রটির সব ইউনিট চালু হলে বছরে 70 বিলিয়ন কিলোওয়াট ঘন্টার বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর ফলে প্রতি বছর 5,74,00,000 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো যাবে।
6: চীন লাওসের 500 কেভি আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত 100 কোটি কিলোওয়াট ঘন্টা ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের জ্বালানি সহযোগিতায় নতুন মাইল ফলক অর্জিত হয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকল্পটি চালু করা হয়। এর ফলে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা 50 মেগাওয়াট থেকে বেড়ে 150 মেগাওয়াট হয়েছে, যা আগের তুলনায় 3 গুণ।
7: চীনের মহাকাশ স্টেশন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের জন্য একটি গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রথম মহাকাশচারী ও চীনের মানববাহী মহাকাশ সংস্থার উপপ্রধান নকশাকার ইয়াং লিওয়েই। তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় চলমান 77তম আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান কংগ্রেসে তিনি এ কথা বলেন। ইয়াং জানান, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশচারীদের প্রশিক্ষণ, মহাকাশ অভিযানে অংশগ্রহণের সুযোগ এবং বিজ্ঞান শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সক্রিয়ভাবে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করতে আগ্রহী চীন। ইয়াং জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি মহাকাশচারী হিসেবে একজন পাকিস্তানি মহাকাশচারী যোগ দেবেন।
6: শেষ করছি বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে। চীনে বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2026 সালের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত সার্চ দ্য অ্যাফেয়ার্স ডক্টর লিউ ইউইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে ডক্টর লিউ ইউইন বলেন, বাংলাদেশের নিজস্ব জাতীয় পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধানে চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুই দেশের রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, চীন সফর দেশটির উন্নয়নের অভিজ্ঞতা আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি করবে, একই সঙ্গে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বাড়াবে।
7: এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনার প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি হোসনে মোবারক সৌরভ
6: এবং আমি তামান্না জেনিফার।

0: আপনারা শুনছেন বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? সুরের ধারায় আমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফেফে। বন্ধুরা, এখন শুনুন ভালোভাবে বিদায় গানটি। গানের গন্ধ সিদ্ধি থাউজি, গানের কোথায় ফুটে ওঠে সে বিদায়ের গল্প, যা সুন্দর ও পরিপক্ক। সম্পর্ক শেষ হলেও বিদায়টা যেন নষ্ট না হয়, যেন সম্মান থাকে। গানের সুরে সুরে ভেসে আসে সে মর্যাদার সুর, যা মানুষকে সম্পর্কের শেষেও ভালো রাখতে শেখায়। ভালোভাবে বিদায় শোনার পর মনে হবে আপনি কি কখনো ভালোভাবে বিদায় নিয়েছেন। আচ্ছা, শুনুন গানটি।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

0: করছেন তখন পানির কলটি বন্ধ রাখুন। এতে করে আপনি প্রতি মিনিটে প্রায় 5 লিটার পানির অপচয় রোধ করছেন।
1: জনসচেতনতায় রেডিও টুডে।

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।